শ্রোতাবন্ধুরা এবারে শুনবেন ভক্তিমূলক গান। শিল্পী শ্রীকান্ত আচার্য।

শুনলেন ভক্তিমূলক গান, শিল্পী ছিলেন শ্রীকান্ত আচার্য। এবারে পর্যটন রিলে করে শোনা হচ্ছে প্রথমে কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদের অব্যবহিত পরিসময় নাগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে পৌরোহিত্য করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ তিন দিনের সফরে সিকিম যাচ্ছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সকালে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সাঞ্চু বর্ডার আউটপোস্ট পরিদর্শন করবেন। নিরাপত্তা বাহিনীর সদস্যদের জন্য কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করার কথা রয়েছে তার। জম্মু কাশ্মীরের উত্তর বারামুলা জেলার পর্যটন কেন্দ্র গুলমার্গে আটকে পড়া গন্ডোলা কেবল কার থেকে প্রায় 300 পর্যটককে উদ্ধার করা হয়েছে। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধের অবসানে চুক্তি সম্পাদনের সময় সৌদি আরব সহ আরও কয়েকটি দেশকে যুক্ত করতে হবে। বিশ্বের কয়েকটি দেশে ইবোলা সংক্রমণের প্রেক্ষিতে দেশের বিমান সংস্থাগুলির জন্য মান্য কার্যবিধি এসওপি জারি করেছে ভারতের বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। আইপিএল এর প্লে অফ পর্ব আজ শুরু হচ্ছে। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত সংবাদে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে পৌরোহিত্য করবেন। এই বৈঠকে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং, জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও অংশগ্রহণ করবেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, এই বৈঠকে অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলিতে কোয়াডের সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে মতবিনিময় করা হবে। এছাড়া অন্যান্য আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করবেন সংশ্লিষ্ট দেশের বিদেশমন্ত্রীরা। উল্লেখ্য, গত বছরের 1 জুলাই ওয়াশিংটন ডিসিতে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে মুক্ত ও অবাধ রাখার যে চিন্তাভাবনা করা হয়েছিল, এই বৈঠকে সে বিষয়ে মন্ত্রীরা আলোচনা করবেন। জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি গতকাল কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে দুদিনের ভারত সফরে নতুন দিল্লিতে এসে পৌঁছন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে মিলিত হন তিনি। বৈঠকে অংশ নিয়ে জয়শঙ্কর বলেন, ভারত ও জাপানের মধ্যে এক বিশেষ কৌশলগত ও আন্তর্জাতিক অংশীদারিত্ব রয়েছে।
1: Between India and Japan, of course, we have a special strategic and global partnership, and that signals that our ties have a larger implication, importance, impact. Today, I look forward to discussing our bilateral cooperation, to discussing global and regional issues, particularly in this current situation, West Asia is important.
0: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পশ্চিম এশিয়া সংকটের মধ্যে দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে জ্বালানি, সার এবং বিদেশি মুদ্রা ভাণ্ডারের উপর অধিকতর গুরুত্ব আরোপের আহ্বান জানিয়েছেন। মুম্বাইতে গতকাল ক্ষুদ্র শিল্পোন্নয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার 37তম বর্ষপূর্তিতে শ্রীমতী সীতারামন এমএসএমই ক্ষেত্রের পরিমণ্ডল জোরদার করতে একগুচ্ছ কৌশলগত প্রকল্পের উদ্বোধন করেন। মন্ত্রী বলেন, আন্তর্জাতিক অস্থিরতা সত্ত্বেও ভারতের নীতিগত সিদ্ধান্ত অভ্যন্তরীণ বিকাশকে সুরক্ষিত রেখেছে।
2: The West Asia crisis not only is a diplomatic or a geopolitical issue. For businesses and common people, it can mean higher fuel cost, delayed cargo, costlier shipping, shortage of inputs, pressure on working capital, and uncertainty in export orders. All of them coming together, it's a big challenge. India's domestic economic situation remains positive and resilient even today.
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ তিন দিনের সফরে সিকিম যাচ্ছেন। এই সফরে তিনি কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন। সিকিম সরকার তাঁকে স্বাগত জানাতে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে। রাষ্ট্রপতি আজ সন্ধ্যায় গ্যাংটকে নামগিয়াল ইনস্টিটিউট অব টিবেটোলজি পরিদর্শন করবেন। আগামীকাল তিনি চীন সীমান্ত সংলগ্ন নাথুলা পাস যাবেন। নাথুলায় কর্মরত জওয়ানদের সঙ্গে আলাপচারিতায় যোগ দেবেন। পরে গ্যাংটকে সিকিম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

রাষ্ট্রপতি তার সফরের তৃতীয় দিনে আগামী বৃহস্পতিবার গ্যাংটকের পালজৌ স্টেডিয়ামে সিকিম পুলিশকে প্রেসিডেন্টস পুলিশ কালার প্রদান করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী কয়েকদিন দেশের সীমান্তবর্তী এলাকাগুলিতে যাবেন এবং নিরাপত্তা সংক্রান্ত বৈঠক করবেন। আজ সকালে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সানচু বর্ডার আউটপোস্ট পরিদর্শন করবেন তিনি। সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং তাদের জন্য উন্নয়ন প্রকল্পের সূচনা। দুপুরে বিকানেরে সীমান্তবর্তী এলাকার সুরক্ষা ব্যবস্থা পর্যালোচনা করবেন শ্রী শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিক, রাজস্থান সরকার ও বিএসএফ এর প্রতিনিধিরা যোগ দেবেন এদিনের বৈঠকে। উপস্থিত থাকবেন রাজস্থানের সীমান্তবর্তী পাঁচ জেলার জেলাশাসক ও পুলিশ সুপাররা। 29 মে গুজরাটের ভুজে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সেখানে বিএসএফ এর বর্ডার আউটপোস্ট পরিদর্শন করবেন তিনি। ডাক্তারিতে স্নাতক স্তরে সর্বভারতীয় অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026 পুনরায় পরীক্ষা নেওয়া হবে আগামী 21 জুন। পরীক্ষা যাতে নির্বিঘ্নে সুরক্ষিত সফলভাবে গ্রহণ করা যায় তার জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে চিঠি লিখেছেন। শ্রী প্রধান সব রাজ্যের মুখ্যমন্ত্রী, উপরাজ্যপাল ও প্রশাসকদের চিঠি দিয়ে এ বিষয়ে সহযোগিতা চেয়েছেন। কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উদযাপন উপলক্ষে আজকের প্রসঙ্গের বিষয়ে চির সংগ্রামী নজরুল বিশিষ্ট নজরুল গবেষক ডক্টর বাঁধন সেনগুপ্তের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। সংবাদ বিভাগের অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএন নিউজ কলকাতাতে। জম্মু কাশ্মীরে উত্তর বারামুলা জেলার বিখ্যাত পর্যটন কেন্দ্র গুলমার্গে আটকে পড়া গন্ডোলা কেবল কার থেকে প্রায় 300 পর্যটককে উদ্ধার করা হয়েছে। জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, গুলমার্গ পুলিশ, স্পেশাল অপারেশন গ্রুপ, জম্মু কাশ্মীর সশস্ত্র সেনা, সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থার অন্যান্য শাখা এই উদ্ধার অভিযানে অংশ নেয়। জানা গেছে গতকাল সকালে কারিগরি ত্রুটির কারণে গন্ডোলা কেবল কার খারাপ হয়ে যায়। মাঝ আকাশে 65টি কেবল কারে আটকে পড়েন প্রায় 300 পর্যটক। কিছুক্ষণ আগে সকালে নিরাপদে উদ্ধার করা হলে অভিযানের সমাপ্তি ঘটে। উপরাজ্যপাল মনোজ সিনহা নিজে গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করেন। উদ্ধার কাজে নজরদারির জন্য রাজ্য পুলিশের মহানির্দেশক নলিন প্রভাতকে নির্দেশ দেওয়া হয়। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানিয়েছেন সরকার পরিস্থিতির উপর নিবিড় নজর রেখেছিল, পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। জানিয়েছেন কারো কোনো গাফিলতি থাকে ব্যবস্থা নেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান যুদ্ধের অবসানে যে কোনো চুক্তি সম্পাদনের সময় সৌদি আরব সহ আরও কয়েকটি দেশকে যুক্ত করতে হবে। এক্ষেত্রে আব্রাহাম চুক্তির কথা উল্লেখ করেছেন তিনি। সামাজিক মাধ্যমে পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন ইরানের সঙ্গে সমঝোতার বিষয়টি সুন্দরভাবে এগোচ্ছে, তবে একই সঙ্গে হুঁশিয়ারি সুরে তিনি বলেছেন হয় একটি ভালো সমঝোতা চুক্তি হবে নয়তো কিছুই হবে না। কিন্তু সমঝোতায় পৌঁছানো না গেলে আমেরিকা ফের সংঘর্ষের পথে যেতে পারে যা আগের থেকে বৃহৎ ও শক্তিশালী হবে। আব্রাহাম চুক্তির প্রসঙ্গ উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন যদি ইরানের সঙ্গে কোনো চুক্তি স্বাক্ষরিত হয় তবে আব্রাহাম চুক্তির পরিধি বাড়বে এবং পশ্চিম এশিয়ার জন্য তা ঐতিহাসিক ঘটনা হবে। এদিকে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেকশিয়ান দেশে ইন্টারনেট পরিষেবা চালু করার নির্দেশ দিয়েছেন। ইরান কর্তৃপক্ষ 87 দিনেরও বেশি সময় ধরে সারা দেশ জুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট ঘোষণা করেছিল। বিশ্বের কয়েকটি প্রান্তে ইবোলা সংক্রমণের প্রেক্ষিতে দেশের বিমান সংস্থাগুলির জন্য মান্য কার্যবিধি এসওপি জারি করেছে ভারতের বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। উল্লেখ্য, কঙ্গো ও উগান্ডায় সংক্রমণ ছড়িয়ে পড়ায় ইবোলাকে জনস্বাস্থ্য ক্ষেত্রে জরুরি অবস্থা ও আন্তর্জাতিক উদ্বেগের কারণ হিসেবে উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। বিমান সংস্থাগুলিকে বাধ্যতামূলকভাবে যাত্রীদের থেকে সহ ঘোষণা ফর্ম সংগ্রহ করতে হবে। নির্দেশে বলা হয়েছে বিমানের ভিতরে যাত্রীদের উদ্দেশ্যে ইবোলা সংক্রমণ নিয়ে সতর্কতামূলক ঘোষণা করতে হবে। দেশে পেট্রোলিয়াম পণ্যের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গতকাল নতুন দিল্লিতে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আয়োজিত আন্তঃমন্ত্রক ব্রিফিংয়ে বক্তব্য পেশ করার সময় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান দেশে এলপিজি শোধনাগার উৎপাদন দৈনিক 50,000 টনে উন্নীত করা হয়েছে। জম্মু কাশ্মীরের সন্দেহভাজন জঙ্গিদের খোঁজে তল্লাশিতে নেমে সন্ত্রাসবাদীদের একটি ঘাঁটি ধ্বংস করে দিয়েছে নিরাপত্তা বাহিনী। রাজৌরি জেলায় বাহিনীর তল্লাশি অভিযান আজ চতুর্থ দিনে পৌঁছেছে। এখানকার গম্ভীর মোগলা অঞ্চলের জঙ্গলে গত শনিবার থেকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ শুরু হয়।

সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অপারেশন শেরওয়ালি নামে এক বিশেষ যৌথ অভিযান চালাচ্ছে সেনা, পুলিশ ও আধাসামরিক বাহিনী। আইপিএল এর প্লে অফ পর্ব আজ শুরু হচ্ছে। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্স এর বিরুদ্ধে খেলবে। ধর্মশালায় খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। দুই দলই 14 ম্যাচে 18 পয়েন্ট সংগ্রহ করে। গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নেট রান রেটে এগিয়ে থাকায় লীগ পর্ব শীর্ষস্থানে থেকে শেষ করে। এই ম্যাচে যে দল জয়ী হবে তারা সরাসরি ফাইনালে পৌঁছে যাবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নতুন দিল্লিতে কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে পৌরোহিত্য করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক তিনদিনের সফরে সিকিম যাচ্ছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সকালে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সেন্ট্রাল বর্ডার আউট পোস্ট পরিদর্শন করবেন। নিরাপত্তা বাহিনীর সদস্যদের জন্য কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করার কথা রয়েছে তার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান যুদ্ধের অবসানের চুক্তি সম্পাদনের সময় সৌদি আরব সহ আরও কয়েকটি দেশকে যুক্ত করতে হবে। খবর শেষ হল, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি ইন্দিরা দেব। রাজ্য সরকারের প্রতিটি অফিস এখন থেকে সপ্তাহের প্রত্যেক শনি ও রবিবার বন্ধ থাকবে। এই পরিপ্রেক্ষিতে সপ্তাহের বাকি দিনগুলিতে অফিস চলাকালীন সময় বৃদ্ধি করা হয়েছে। গতকাল মন্ত্রিসভার বৈঠকেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মন্ত্রিসভার সিদ্ধান্ত বিস্তারিত উল্লেখ করে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে জানান, অফিস সকাল ১০টার পরিবর্তে ৯টা ৩০ মিনিটে শুরু হবে এবং বিকেল ৫টা ৩০ মিনিটের পরিবর্তে সন্ধ্যা ৬টায় শেষ হবে। তিনি জানান, সম্প্রতি গ্রুপ সি ও ডি কর্মীদের জন্য যে রোস্টার পদ্ধতি চালু করা হয়েছিল তা গতকাল থেকে প্রত্যাহার করা হয়েছে। পর্যটন মন্ত্রী আরও জানান, মন্ত্রিসভায় তিনটি দপ্তরে মোট ৮১টি শূন্যপদে নিয়োগ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক পরিস্থিতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে রাজ্য ব্যয় সংকোচনে ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ গৃহীত হয়েছে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী আজ যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে।

তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আগরতলা নজরুল কলাক্ষেত্রে প্রভাতী কবি প্রণাম অনুষ্ঠানের মাধ্যমে বিদ্রোহী কবিকে গানে কবিতায় স্মরণ করা হচ্ছে। সেখানে উপস্থিত রয়েছেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন সহ অন্যান্যরা। বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার তরফে আয়োজিত হচ্ছে নানা অনুষ্ঠান। ঈদুল জোহা বা বকরি ঈদ উপলক্ষে আগামী 28 মে রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে সামঞ্জস্য রেখে পূর্ব ঘোষিত 27 মে-র পরিবর্তে 28 মে এই ছুটি ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকারের সাধারণ প্রশাসন দপ্তরের পক্ষ থেকে এই সংবাদ জানানো হয়েছে। কেন্দ্রীয় মৎস্যমন্ত্রী রাজীব রঞ্জন সিং গতকাল মোহনপুর ব্লকের সাতটুবিয়া গ্রাম পঞ্চায়েতে প্রধানমন্ত্রী খাদ্য সম্পদ যোজনার অন্তর্গত মিডিয়াম স্কেল অর্নামেন্টাল ফিশ রিয়ারিং ইউনিটের ভার্চুয়ালভাবে শিলান্যাস করেন। এটি নির্মাণে ব্যয় হবে 8 লক্ষ টাকা। শিলান্যাস উপলক্ষে সাতটুবিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ন্যাশনাল টেস্টিং এজেন্সি আগামী 28 মে নির্ধারিত কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট আন্ডার গ্রাজুয়েট পরীক্ষা স্থগিত করেছে। এনটিএ জানিয়েছে, সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী ঈদ উল জোহার ছুটির তারিখ পরিবর্তনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থা আরও জানিয়েছে, পরীক্ষার তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে। ধলাই জনভাগিদারি অভিযান সবসে দূর সবসে পেহেলে কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন ব্লক এলাকায় মোট 111টি শিবির অনুষ্ঠিত হয়। গতকাল ধলাই জেলাশাসকের কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই কথা জানান অতিরিক্ত জেলাশাসক ভানলাল ডিকা ডার্লং। তিনি বলেন, এই ক্যাম্পগুলির মধ্য দিয়ে 32,084 জন সুবিধাভোগী বিভিন্নভাবে উপকৃত হয়েছেন। কেন্দ্রীয় সরকারের বিশেষ জন অংশগ্রহণমূলক ও প্রচারধর্মী কর্মসূচি সবসে দূর সবসে পেহেলে ভাবনায় পরিষেবামূলক শিবির গোমতী জেলার 4টি ব্লক এলাকায় সম্পন্ন হয়েছে। গোমতী জেলার জেলাশাসক রিঙ্কু লাথের গতকাল সাংবাদিক সম্মেলনে জানান, এখনও পর্যন্ত গোমতী জেলায় অনুষ্ঠিত বিভিন্ন প্রশাসনিক শিবিরে আধার কার্ড, আয়ুষ্মান কার্ড নথিভুক্তকরণ, পিআরটিসি, ম্যারেজ সার্টিফিকেট ইত্যাদি বিতরণসহ স্বাস্থ্য পরীক্ষা সহ বিনামূল্যে ওষুধপত্র প্রদান করা হয়। কেন্দ্রীয় সরকারের বিশেষ জন অংশমূলক ও প্রচার

ধর্মী কর্মসূচি সবসে দূর সবসে পেহলে ভাবনায় জনজাতীয় গরিমা উৎসব সিপাহীজলা জেলাতেও পালিত হয়েছে। জেলা শাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল জানান, সপ্তাহব্যাপী এই কার্যক্রম 49টি প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয়েছে। মোহনপুরের রাঙ্গাছড়া গ্রাম পঞ্চায়েতে প্রধানমন্ত্রী অনুসূচিত জাতি অভ্যুদয় যোজনা প্রকল্পে সুবিধাভোগীদের মধ্যে শুকর ছানা, ওষুধ এবং খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব জানান, এ ধরনের উদ্যোগ গ্রামীণ জীবিকার উন্নয়ন, আত্মনির্ভরশীলতা বৃদ্ধি এবং আর্থ সামাজিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31শে মে রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 134তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভর্নমেন্ট ওপেন ফোরামে এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800 11 7800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। তাছাড়া 1922 নম্বরে মিসড কল দিয়ে যে লিংক পাওয়া যাবে তাতেও মতামত জানানো যাবে। ফোন লাইন এই মাসের 29 তারিখ পর্যন্ত খোলা থাকবে। আবহাওয়ার খবর, আগামী 24 ঘন্টায় পশ্চিম ধলাই, ঊনকোটি, খোয়াই, উত্তর, দক্ষিণ ও সিপাহীজলা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.4 ডিগ্রি সেলসিয়াস। ভোর 5:30 পর্যন্ত মোট বৃষ্টিপাতের পরিমাণ 77.2 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7:55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতমা পরিব বিপর্ণাদেব বর্মা রাষ্ট্রপক্ষক দ্রৌপদী মুর্মু তিনি নখা সালতানে সিকিম বেড়াইমাও থাঙ্গানো সিকিমও তমা জরাও জুদা জুদা পান্ডাও মানজাগানো তে কিছাস থাই বেড়াই নিয়ে রাষ্ট্রপক্ষক রাষ্ট্রপক্ষকনু লামসকনাও সিকিম হাপাংনি বখাকতই বেবাগ নাংমানি যুগালিমুং নাহার জাখা তিনি সঞ্জাও রাষ্ট্রপক্ষক গ্যাংটকনি নামগিয়াল ইনস্টিটিউট অব তিব্বেটোলজি বেড়াই নাইমাও থাঙ্গানো খানা রাষ্ট্রপক্ষক মুর্মু নাথুলা পাস বেড়াই নাইমাও থাঙ্গানো তে আরো মরুকমাও তংজাক সেংক্রাক বাহিনী রকবাই ককলাম সালাইয়ানো রাষ্ট্রপক্ষক দ্রৌপদী মুর্মু মিয়া রাষ্ট্রপতি ভবন নৈ সাই নৈ চিতক বিশিনি জুদা জুদা বাবায় আলাইদা সামং তাংমানর গৈ খরকদক চিদকন পদ্ম সকার ইয়াফারকা আমনি বিশিঙ্গ তঙ্গ কাই নৈ পদ্মবিভূষণ কাইদক পদ্মভূষণ তাই কাই বাচি চার পদ্মশ্রী সকাত অ বিশিব ভারত হাপাং ব্যবগৈ কাই সারা থামচিসা পদ্ম সকাত ছাকলাইখা আবার অগ্নি বিশিঙ্গ খবসাগ কাইবা পদ্মবিভূষণ কাই চিথাম পদ্মভূষণ তাই কাই সারা চিথাম পদ্মশ্রী সকাত মিয়া খরকদক চিদক নিয়াগ সকাল ইয়াফার জাকা তেই তংমা পদ্ম সকাত উল নৈ বেরাম লুকুবরম পান্দাও ইয়াফার জাগানো হাস্তে হাপাং বেবাগ হাবানগ তাবুক নিশিমি হাতি ও বেবাগ চা সাল তাই ককতি সাল মথাকজাক তঙ্গানো আবনরগী হাতিনি তেই সাল রগ হাবানক নি জরা ফলক জাখা মিয়া মন্ত্রিসভা ও ককলাম সালাইমাব অ কক চংমুগ্ন নাহার জাখা মন্ত্রিসভা নি কক চংমান খোরসা ওই বেড়াইক্রী মন্ত্রী সুশান্ত চৌধুরী তাং পতর কক তোমাক থুমনাই রক্ন শাখা তাবুক নিশিমি হাস্তে হাপাং বেবাগ হাবানগ চা সাল তাই ককতি সাল মথাকজাক তঙ্গানো বতৈব শাখা সালকিচা সকাং গ্রুপ সি তৈ গ্রুপ জি সেবুক রকনি বাকি রোস্টার রায়দা চলফাই জাকমানি আব মিয়ানি সিমি কারি রে জাখা বেবা খাপাংনি সেবুক রক শালগ্রুম হাবানগ থাংনানি নাঙাই বেড়াইখ্রি মন্ত্রী শাখা মন্ত্রিসভাব কাই থাম নাই খুঙ্গ বেবাগৈ কাই চার চিসা বুক চা আসুক থাই সুপুংনানো তৈব কক চংমু নাহার জাখা বতৈব শাখা হাকতর ফাতারো উং তমা হামিয়া তং হালক নরগৈ মন্ত্রীপক্ষক নরেন্দ্র মৌদিনী কবক মুম্বাই হাস্তে ও বাইমুং হলিরিনাও জুদা জুদা নাংমানি ইয়াপ্রি নাহার জাখা সালথাং ত্রিপুরা হাঙ্ক নাইকলফাং ডক্টর বিশাল কুমার মিয়া আগরতলাও ককতমা থুমনাই রক্তি থুম শাখা ধরতি আবা জনবাগিদারি সামংবতাং নিবিশিং জনজাতি গরিমাতের সালসমিরমই খাতুং খাজা নিবিশিং তৈ পালাইমানি নুকজাখা থাংনাই সালচি চুকুমে নিসিমি মিয়া জরা সালথাং জেলাব কাই থামচি বা জনজাতি কামিও কাই দকচিচার শিবির সংক্রা জাখা অসামংবতাং তৈব হাতি বারনৈ চলিনাই হিনিব ব শাখা কাজী নজরুল ইসলামনি আসাইমানি শাল খাতুং খাজানি বিশিংতই পালাই জাগৈ দঙ্গ।

সম্প্রচারিত হলো কলকাতা এবং আগরতলা কেন্দ্রের সংবাদ। আকাশবাণী কৈলাসহর, শ্রোতা বন্ধুরা, এবার শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সাহেব চট্টোপাধ্যায়।

গানটি শুনলেন সাহেব চট্টোপাধ্যায়ের কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, শেষ হলো রবীন্দ্রসঙ্গীতের আসর আকাশবাণী কৈলাসহর। এবারে পর্যায়ক্রমে রিলে করে শোনানো হচ্ছে প্রথমে দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ, অববাহিত পরেই শুনবেন আকাশবাণী শিলং কেন্দ্রের ইংরেজি সংবাদ।

0: শিখ কবি মানবতার কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী চলছে, তাই না?
1: আজকে ওনার জন্মদিন।
0: আর বিশেষ করে একটা কথা আছে, কথা না, আমাদের প্রথিত যে শিল্পী ডক্টর ভূপেন হাজারিকা একটা জায়গায় বলছিলেন, হয়তো বা এটা কিন্তু একেবারে মানানসই কথা, যে এটা রবীন্দ্রনাথ আর নজরুলকে নিয়ে একটা গান লিখেছিলেন, চোখে নজরুল আর হৃদয়ে হৃদয়ে নজরুল আর চোখে রবীন্দ্রনাথ, তাই না? তো সে জায়গায় দাঁড়িয়ে সত্যি মানে রবীন্দ্রনাথ জন্মেছিলেন বৈশাখ মাসে, আর আমাদের নজরুল ইসলাম জন্মেছিলেন জ্যৈষ্ঠ মাসে, দুটো মাসেই কিন্তু গ্রীষ্মকাল, তাই না? একেবারে কি বলবো, তপ্ত গরম, কিন্তু ভেতরে যেন রসে টইটম্বুর,
1: সেই মধুমাস চলছে না, আম কাঁঠালের রস।

0: একেবারে মানানসইকথা যে এটা রবীন্দ্রনাথ আর নজরুলকে নিয়ে একটা গান লিখেছিলেন, চোখে নজরুল আর হৃদয়ে, হৃদয়ে নজরুল আর চোখে রবীন্দ্রনাথ, তাই না? তো সে জায়গায় দাঁড়িয়ে সত্যি মানে রবীন্দ্রনাথ জন্মেছিলেন বৈশাখ মাসে, আর আমাদের নজরুল ইসলাম জন্মেছিলেন জ্যৈষ্ঠ মাসে, দুটো মাসেই কিন্তু গ্রীষ্মকাল, তাই না? একেবারে কি বলবো, তপ্ত গরম, কিন্তু ভেতরে যেন রসে টইটম্বুর,
1: সেই মধুমাস চলছে না, আম কাঁঠালের রস।

রাত 9:30 শাস্ত্রীয় সঙ্গীত রাত 10:00 আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। রাত 10:10 লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান রাত 10:20 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজিতে বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হবে। রাত 10:30 আমাদের আজকের অধিবেশনের অনুষ্ঠান সূচি, আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি এবং আবহাওয়ার বিজ্ঞপ্তি। রাত 10:35 আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলাসহর।

মিতা হকের কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আজ এ পর্যন্তই। আকাশবাণী কৈলাসহর, এবারে নজরুল গীতি শুনবেন মান্না দের কণ্ঠে।

গানখানির শিল্পী ছিলেন কবিতা কৃষ্ণমূর্তি। এবারের শিল্পী কুমার শানু। শুনছেন বাংলা ছবির গানের অনুষ্ঠান ছায়া গীতি।

গানখানির শিল্পী ছিলেন কবিতা কৃষ্ণমূর্তি। শুনছেন বিয়ের ফুল ছবির গান, এবারে শিল্পী কুমার শানু এবং বিজিতা পণ্ডিত।

শুনলেন বাংলা ছবির গানের অনুষ্ঠান ছায়াগীতি। ছায়াগীতি আজ এ পর্যন্তই। আকাশবাণী কৈলাসহর স্টুডিওর ঘড়িতে 1:29 হয়ে 52 সেকেন্ড। এবারে আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী, খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, কোয়াড বিদেশ মন্ত্রী পর্যায়ের বৈঠক আজ নতুন দিল্লিতে শেষ হয়েছে। বৈঠকে যোগদানকারী দেশগুলি পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করার পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির উপর জোর দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের 12 বছর পূর্তি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দিনের সিকিম সফরে আজ গ্যাংটকে পৌঁছেছেন। হজ তীর্থযাত্রার আজ সবচেয়ে পবিত্র আরাফাতের দিন। বিশ্বের 15 লক্ষেরও বেশি ইসলাম ধর্মাবলম্বী সৌদি আরবে সমবেত হয়েছেন। উত্তরপ্রদেশে আজ 2টি পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত 10 জন প্রাণ হারিয়েছেন। আইপিএলের প্লে অফ পর্বে আজ শুরু হচ্ছে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। কোয়াড বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠক নতুন দিল্লিতে শেষ হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করবেন ভারতের বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর। উপস্থিত ছিলেন মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও, অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং এবং জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি। বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে ডক্টর জয়শঙ্কর কোয়াড রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি অন্য দেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির উপর জোর দেন। ডক্টর জয়শঙ্কর আরও বলেন, সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, এর ফলে এই এলাকায় নজরদারি ও সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে সজাগ থাকার পাশাপাশি লজিস্টিক্স নেটওয়ার্ক, ইন্টারনেট কেবল, প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলা এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলি ভারত প্রশান্ত মহাসাগরীয় সামুদ্রিক নজরদারি উদ্যোগ এবং সামুদ্রিক ক্ষেত্রে একটি যৌথ কার্য পরিচালনার বিষয়ে একমত হয়েছে। ডক্টর জয়শঙ্কর বলেন, কোয়াড বন্দর পরিকাঠামো বিষয়ক একটি বিশেষজ্ঞ প্যানেল গঠনের কথা বিবেচনা করবে। ফিজিতে একটি বন্দর প্রকল্প ও সমুদ্র তলদেশে কেবল নিয়ে যৌথভাবে কাজ করার পরিকল্পনাও করা হয়েছে।
1: Over the past several months, our officials have advanced collaboration across key Quad priorities, including maritime security, critical technologies, economic resilience, and HADR. We have seen encouraging progress on many initiatives. As maritime democracies, pluralistic societies, and market economies, we share a responsibility towards a free and open Indo-Pacific. The region must remain a driver of global growth and stability.
0: বিদেশমন্ত্রী আরও বলেন, কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলি সন্ত্রাসবাদ মোকাবিলায় যৌথভাবে কাজ করবে।
1: As democratic nations, we also devoted attention to countering the common threat of terrorism. There must be zero tolerance for terrorism, and nations subject to terrorist attacks have the right to defend themselves. A free and open Indo-Pacific has many dimensions and facets. Our meeting today took stock of the progress in many of them, while encouraging exploration in others. In the coming days, whether it is economic activity, energy trade, or maritime commerce, the Indo-Pacific will become even more important to the world.
0: মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেন, কোয়াড ক্রিটিক্যাল মিনারেলস ফ্রেমওয়ার্ক, খনি ও প্রক্রিয়াকরণ এবং খনিজ পদার্থের পুনর্ব্যবহার সহ অন্যান্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করতে এই 4 দেশ বদ্ধপরিকর। তিনি বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জ্বালানি নিরাপত্তার বিষয়ে কোয়াডের এই উদ্যোগ আঞ্চলিক জ্বালানি স্থিতিস্থাপকতাকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে।
2: On the areas of cooperation, and it's also interesting that on the areas that we are working together on have become even more relevant and more important because of recent events around the world. And so today I think we'll make even further progress on operationalizing our relationship on the areas that we can cooperate on. And by the way, the most interesting thing about the Quad is not simply that it is a gathering of 4 strategic allies in which we come together to sort of compare notes about areas of common interest, but also not only is it increasingly becoming a forum by which we begin to take action.
0: জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি বলেন, হরমুজ প্রণালীতে মুক্ত ও নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার পাশাপাশি পশ্চিম এশিয়ায় স্থিতিশীলতা ফিরিয়ে আনার ক্ষেত্রে কূটনৈতিক প্রচেষ্টার গুরুত্বের উপর জোর দেওয়া অত্যন্ত প্রয়োজন। তবে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং বলেছেন, কোয়াড দেশগুলি জ্বালানি নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ খনিজ সহ বেশ

সম্পত্তি ক্ষেত্রকে এগিয়ে যাওয়ার পদক্ষেপ গ্রহণ করেছে। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র আজ গুরুত্বপূর্ণ খনিজ এবং বিরল মৃত্তিকা উপাদান সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে। এর ফলে নিরাপদে গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ, খনি থেকে উত্তোলন এবং প্রক্রিয়াকরণ নিশ্চিত করা সম্ভব হবে। নতুন দিল্লিতে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে বলেছেন, জ্ঞান এবং কর্ম যেন সকল দেশবাসীর অনুপ্রেরণা হিসেবে কাজ করে। এক সংস্কৃত শ্লোক উদ্ধৃত করে প্রধানমন্ত্রী বলেন, প্রকৃত জ্ঞানই দেশ, সমাজ ও সমগ্র মানবজাতির কল্যাণের পথ প্রশস্ত করে। বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বলেন, 2014 সালের এই দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কার্যভার গ্রহণ করার 12 বছর পূর্তিতে দেশের আত্মবিশ্বাস এবং সাংস্কৃতিক নবজাগরণ এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছে। এদিকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নরেন্দ্র মোদী সরকারের 12 বছর পূর্তিতে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ভারতের উন্নয়নের যাত্রায় বর্তমান সরকার বিশেষ ভূমিকা নিয়েছে। উপরাষ্ট্রপতি সি ভি রাধাকৃষ্ণন বলেছেন, ভারত বর্তমানে এক রূপান্তরমূলক পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে। তরুণ প্রজন্মের শক্তি, উদ্ভাবনী চিন্তা এবং কঠোর পরিশ্রম 2047 সালের মধ্যে বিকশিত ভারতের স্বপ্নকে বাস্তবে রূপ দেবে। এক ইংরেজি দৈনিক পত্রিকায় লেখা এক প্রবন্ধে উপরাষ্ট্রপতি পরিকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, নারীর ক্ষমতায়ন এবং প্রযুক্তির ক্ষেত্রে দেশের সব সাফল্য তুলে ধরেন। দেশে নির্ভরযোগ্য এবং টেকসই সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম গড়ে তোলার জন্য সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। সেমিকন ইন্ডিয়া প্রোগ্রামের আওতায় এখনও পর্যন্ত 12টি ফ্যাব্রিকেশন এবং প্যাকেজিং প্রকল্প এবং সেই সঙ্গে 24টি সেমিকন্ডাক্টর ডিজাইন প্রকল্প অনুমোদন করা হয়েছে। বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে এবং তাদের বিভিন্ন সমস্যার সমাধান করার উদ্দেশ্যে ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন ইনভেস্টার্স সাপোর্ট নামে এক অনলাইন পোর্টাল চালু করেছে। সেমিকন ইন্ডিয়া প্রোগ্রামের অধীনে অনুমোদিত প্রকল্প এবং নিয়ন্ত্রক প্রয়োজনীয়তা সংক্রান্ত সমস্ত তথ্য প্রদান এই পোর্টালে আদান প্রদান করা সম্ভব হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দিনের সিকিম সফরে আজ গ্যাংটকে পৌঁছেছেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাজ্যপাল ওমপ্রকাশ মাথুর, মুখ্যমন্ত্রী প্রেম সিং তামান এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সফরকালে রাষ্ট্রপতি মহিলাদের জন্য বিশেষভাবে নিবেদিত পিঙ্ক বাস পরিষেবার উদ্বোধন করেন। এর লক্ষ্য হল রাজ্যে নিরাপদ ও সহজলভ্য পরিবহন ব্যবস্থার উন্নতি সাধন করা। সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি নাথুলা পাস পরিদর্শন করবেন এবং গ্যাংটকে অবস্থিত সিকিম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগদান করবেন। দিল্লিতে প্রতি কেজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাসের দাম 2 টাকা বাড়ানো হয়েছে। দিল্লিতে প্রতি কেজি সিএনজির দাম দাঁড়িয়েছে 83.09 টাকা। উল্লেখ্য, পশ্চিম এশিয়ার চলতি উত্তেজনার প্রেক্ষিতে গত 2 সপ্তাহে দিল্লিতে এই নিয়ে মোট 3 বার সিএনজির দাম বাড়ানো হলো। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আজ আরাফাতের দিন, যা বার্ষিক হজ তীর্থযাত্রার সবচেয়ে পবিত্র ও তাৎপর্যপূর্ণ দিন হিসেবে বিবেচিত। সারা বিশ্ব থেকে 15 লক্ষেরও বেশি মুসলমান মিনা থেকে আরাফাত পর্বতের সমভূমিতে সমবেত হয়েছেন, যাতে তারা ঈশ্বরের কাছে ক্ষমা ও করুণা প্রার্থনা করতে পারেন। হজের মূল আনুষ্ঠানিকতা শুরুর আগে আজ থেকে হাজিরা মিনায় পৌঁছতে শুরু করেন। সৌদি আরবে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, এবছর হজ পালনকারী 1,75,000েরও বেশি ভারতীয় হজ যাত্রীর জন্য ব্যাপক আয়োজন করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং প্রশাসনের যৌথ উদ্ধারকারী দল গুলমার্গে আটকে পড়া কেবল কারে 300 জন পর্যটককে সফলভাবে উদ্ধার করেছে। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী সিং এই অভিযানটি সফলভাবে সম্পন্ন করার জন্য যৌথ দলটির প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। এদিকে জম্মু কাশ্মীরের উত্তর বারামুল্লা জেলায় বিখ্যাত পর্যটন কেন্দ্রে গুলমার্গে আটকে পড়া গন্ডোলা কেবল কার থেকে উদ্ধার হওয়া 300 জন পর্যটকের ঘটনায় উপরাজ্যপাল মনোজ সিনহা নিজেকে পরিস্থিতি পর্যালোচনা করেন। উদ্ধার কাজে নজরদারির জন্য রাজ্য পুলিশের মহানির্দেশক নলিন প্রভাতকেও নির্দেশ দেওয়া হয়। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানিয়েছেন, সরকার পরিস্থিতির উপর নিবিড় নজর রেখেছিল। উত্তরপ্রদেশে আজ 2টি পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত 10 জন নিহত হয়েছেন। উন্নাও জেলার কাছে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে গোরখপুরগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে 6 জন প্রাণ হারান, আহত 10 জনেরও বেশি মানুষ। আহত যাত্রীদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে গুরুতর আহতদের লখনৌ ট্রমা সেন্টারে স্থানান্তর করা হয়েছে। অন্য ঘটনায় বারাবাঁকি জেলার কাছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে 4 জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা অন্য একটি গাড়িকে ধাক্কা দেয়। 2 দুর্ঘটনারই তদন্ত শুরু করেছে পুলিশ। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও এবং রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ ফোনে বার্তালাপ করেছেন। মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র টমি পিগার্ট জানিয়েছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং ইরান পরিস্থিতি নিয়ে মতামত বিনিময় করেন তারা। অন্যদিকে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, রাশিয়ার শান্তিপূর্ণ জনগণ এবং অসামরিক স্থাপনার উপর কিয়েভের আক্রমণের হামলার জবাবে সেখানে বিভিন্ন জায়গায় হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। আইপিএলের প্লে অফ পর্ব আজ শুরু হচ্ছে। আজ প্রথম কোয়ালিফায়ারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। ধর্মশালায় খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু

0: আরও একবার। কোয়াড বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠক আজ নতুন দিল্লিতে শেষ হয়েছে। বৈঠকে যোগদানকারী দেশগুলি পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করার পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির উপর জোর দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার 12 বছর পূর্ণ করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দিনের সিকিম সফরে আজ গ্যাংটকে পৌঁছেছেন। হজ তীর্থযাত্রার আজ সবচেয়ে পবিত্র আরাফাতের দিন। বিশ্বের 15 লক্ষেরও বেশি ইসলাম ধর্মাবলম্বী সৌদি আরবে সমবেত হয়েছেন। আইপিএল এর প্লে অফ পর্ব আজ শুরু হচ্ছে। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাসহর। এবারেই শুনবেন আধুনিক গান, শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়।

0: প্রভৃত তুম নেই লুকায় তুমি রাখবে।
1: আধুনিক গানের শিল্পী মান্না দে।

0: minerals and rare earths. Union Home Minister Amit Shah visits Sancho border post in Rajasthan, launches Vibrant Villages program 2 in border regions of the state. Millions of pilgrims begin main ritual of Hajj pilgrimage in Saudi Arabia. And in the IPL qualifier 1, Gujarat Titans to take on defending champions Royal Challengers Bengaluru in Dharamshala this evening. And with that, we end the midday news.
1: আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। এবারেই শুনবেন লোকগীতি, শিল্পী পরীক্ষিত বালা।

আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। এবারে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি এবং ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

এতক্ষণ মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হল। আকাশবাণী কৈলাসহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

জানিয়ে দিচ্ছি আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধ্যে ছটায় ঘর গৃহস্থী, কিষাণবাণী সন্ধ্যে 6:30। রাত 7টায় শুনবেন আকাশবাণী আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান। কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ শুনবেন রাত 7:35। আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ শুনবেন যথাক্রমে রাত 7:45 এবং রাত 7:55। রাত 8:10 পড়াশোনা, ভয়েস মেল প্রোগ্রাম গীতবাহার রাত 8:30। রাত 9টায় শুনবেন দিল্লি কেন্দ্রের রাত 9টার ইংরেজি সংবাদ, 9:15 শুনবেন গজল, 9:30 নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে আমাদের বিশেষ অনুষ্ঠান মানবতার কবি নজরুল। রাত 10টায় কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 10:10 লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, 10:20 শুনবেন দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, 10:30 পরবর্তী দিনের অনুষ্ঠান সূচি, আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি, সেই সঙ্গে আমাদের আজকের সারাদিনের অনুষ্ঠানের সমাপ্তি। এতক্ষণ শুনলেন আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলাসহর, পরবর্তী ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।

0: নমস্কার দাদা।
1: নমস্কার,
0: আপনার নামটা হইবা?
1: আমার নাম শ্রী প্রহ্লাদচন্দ্র গোস্বামী।
0: আচ্ছা, এই জায়গার নাম?
1: এটা টেকনি সরসপুর।
0: আচ্ছা,
1: সাত নম্বর ওয়ার্ড।
0: আচ্ছা, তো আপনি আজকে কত বছর ধরিয়া কৃষির লগে যুক্ত আছেন?
1: ও, আমি তো কৃষিটা ছোটবেলা থেকে করি।
0: সামনে একটা আপনার

0: এটা বোধ হয় কচু না মুখি,
1: এটা মুখি খেত,
0: মুখি খেত। এবং এটা দেখতে এত সুন্দর লাগে যে 82 বছর বয়সেও মানুষের ইচ্ছা শক্তি থাকলে মানুষ কত সুন্দর ভাবে, আপনি তো চাইলে এখন বিছনাতে আরাম করতে পারুন, কিন্তু আপনি এটার মধ্যে শ্রম কইরা নিজের শরীরটারে চলনার মধ্যে রাখরা। আচ্ছা, এই মুখি ক্ষেত্রটা যে কোনো সবজিও যখন আমরা লাগাই ফয়লাত আমরা জমি তৈরি করা লাগে, তো একটু হইবা জমিটারে কেমনে তৈরি করা লাগে?
1: এটা তো প্রথম অবস্থায় আপনার ওই ট্রেক্টর মারাইছি, এরপরে গোবর টোবর ফলাইছি,
0: আচ্ছা
1: ফলাইয়া চালি, এরপরে জাবলা টাবলাইটা জ্বালাইছি, জ্বালাইয়া ট্রেক্টর আবার মারাইছি, মারাইয়া তখন গিয়া মাটিটারে সমান করি আর ধান টানছি, ধান টানিয়া মুখি বিছি রইছি,
0: আচ্ছা
1: রইয়া কুর দিছি দুইয়ারা,
0: আচ্ছা
1: দেওয়ার পরে এখন গাছ হয়ে গেছে, গাছ বাঁচিয়ার বাঁচিয়া এখন তো ফেয়াক হয়ে গেছে কি মাটি অতিরিক্ত মেঘে মাটি দিয়ার, মাটি দিয়া এরপরে আবার কিছু গাছ উঠবো বাঁচিয়া সার কিছু বাইন্ধ দিয়া মাটি দিলেই দেবো আমার মুখের কাম শেষ।
0: আচ্ছা, এই যে আপনি যে জমি যখন সার দিছেন এটা তো পাওয়ার টিলার দিয়া, হ্যাঁ কয়টা সার দেওয়া লাগছে?
1: আমি প্রথম দিছি 2 সা,
0: আচ্ছা
1: পরে দিছি 2 সা,
0: আচ্ছা
1: 4 সা, আর এরপরে 1 সা দিছি সমান করার লাগে, 5 সা দিছি আমি।
0: আচ্ছা, তো পয়লা যে সার দিছেন দিয়া কিটা রাখা লাগছে?
1: প্রথম সার দিয়া খাঁচা মারছি, খাঁচা মারিয়া কিছু বন্টন হয়েছে যে এটাতে ফুজিয়া সাইডে দি ফালাইছি, বন বাঁচিছি, বাঁচিয়া এর পরে গোফর বালাইছি কলকাই, আর কিছু পাতা জাবলা ওটা জ্বালাইছি, বনে কিছু জ্বালাইছি, জ্বালাইয়া সমান করছি, সমান করিয়া এর পরে 2 সা দেওয়াইছি,
0: আচ্ছা
1: 2 সা দিয়া এসছি বাইন্ধ করছি 1 বস্তা,
0: 1 বস্তা,
1: 1 বস্তা।
0: এখানে জায়গা প্রায় 1 কানি হইব না?
1: না না না, এই 1.5 ফাওয়া জায়গা আমার,
0: দেখতে তো বহুত জায়গা লাগে,
1: 1.5 ফাওয়া জায়গা।
0: আচ্ছা,
1: আপনার ফাটা ছাতা বলি একটা বল হয় জাবলাটা জ্বালাইছি মারছ না, আর এরপরে দানোর সুসা টুসা ফালাইছি বল লাগে।
0: আপনার জমি তৈরি হয়ে গেল গিয়া, তৈরির পরে তো আমরা বীজের দরকার, এই বীজটা আপনি কোনান থেকে সংগ্রহ করছেন?
1: প্রথম বীজ আমি কিনছিলাম, এখন গতবার যে এটা আমি বীজ লাগাইছি এটা আমার নিজের গরুর বীজ, আর প্রথম বীজ আনছি আমি এটা নিম্ন টিল্লা জলে বাসা যে বিল তৈরি হওয়া ওটা অন্তনে বিষে আনছি আমি, একবার থাকি বিষে আনছিলাম আমি 80 টাকা কেজি, ইগান আমি পয়লা বছর আনছিলাম 50 কেজি বিষে, তখন টাকা কম আছিল, এখন তো খাটিয়ে আমি আরো বাড়াইছি, আর গত বছরে আমি 75 কেজি বিষে তৈছিলাম, তোয়ার পরে আমি মাসিয়া 75 কেজি তৈছি, কিছু বিষে শুকাইয়া মরি গেছিল, 75 কেজি গেছে না, আরো 10 কেজি আনিয়া রইছি,
0: আমার
1: হলো শিলটি মুখি, আর গঙ্গা মুখি যেটা এটা গুলগুল, এটা সিদ্ধ হয় না, কিছু শক্ত থাকে, আর শিলটি মুখি যেটা এটা খুব ভালো মুখি, আমার এটা শিলটি মুখি।
0: তো মানে গতবারের বীজটাই আপনি গরু রাখছেন, তো এবার আমরা একটু কইবা আমরা যে গরু বীজ রাখি এটা কিরকম ভাবে রাখতাম পারি, পালা থাকবো আর কি?
1: বীজ আমি সাঙ্গ রাখছি, মানে নিচে ইয়ে করি আর আপনার বাঁশ দিয়ে একটা সাং বানাইয়া, আর সাঙ্গর উপরে আমি রাখছি, তখন বীজটা শুকাইছে, বীজে মাটি পাইছে না, গ্যাস পাইছে না, বীজটা ভালো হয়েছে, আমার কিছু শুকনা বজায় ধরিয়া কিছু বীজ নষ্ট হয়েছে, আমার বীজ ভালো রয়েছে, বীজে খেয়ে আইছে, বীজ আমি রয়েছি, আর মুখে রয়েছে আমি মাঘ মাস করা টাকায় আমার জলের সুবিধা নাই, সাপ্লাই যদি থাকতো জল দিতাম সে তো আমি মুখে বার করে নিলাম না, ওখান ওখান তো মুখে 150 টাকা খেয়েছি বিকেট মৃত্যু নিয়ে, এরপরে আমার বৃষ্টি ফরছে বাদে বৈশাখ মাস, ওখান তো বৈশাখ মাস, বৈশাখ মাসের ফার্স্টেও গাছটা ফুটছে, ফুটার পরেও গাছে লই দিছে অনবরত মেঘ, মাটি দিতাম বাট আমরা খামলায় কাম করে না, খামলা দিতাম পয়সা পাইতাম, নিজে লাগছি আমরা দিও তখন লাগিয়ে আমরা মাটি দিয়ে গাছ বাঁচিয়ে রাজ তো।

0: আর দক্ষিণ দিকে কাম করি, আর আরো আর দক্ষিণ লাগবো।
1: এই যে মুখের যে বীজ আপনি যে গরু রাখছেন, এই মুখের বীজ তো মাটিটারে কি তা পুরা পরিষ্কার করিয়া রাখা লাগছেনি?
0: না না, এটা মুখে যখন ফুকতেই যায় তখন আর জ্বর শিয়া লাগে না, মাটিতে কি তুললে পরে এটা আপনি চুটি যায় জ্বর। মুখে ফুকতে হয়ে গেলে আর জ্বর শিয়া লাগে না, আর মুখে ফুকতে হওয়ার আগে যখন বাজারও বেশি তখন তো জ্বর সিরিয়া ব্যথা লাগে, আর মুখে ফুকতে হয়ে গেলে কি জ্বর ফসি যায় কি মুখে মাটি থেকে বার করলে আপনি খালি মুখে উবার হয়।
1: আরেকটা কথা হইলো, মুখির যে আপনার ইকানো কইলে আপনার প্রায় 90 কেজির মতন লাগছে,
0: 85 কেজি নাই পচিয়া নষ্ট হয়ে গেছে তো কিছু।
1: আচ্ছা,
0: দৈনন্দিন গড়ে আমার এখানে 80-20 কেজি লাগে, কিন্তু 85 কেজি লাগছে যে আমার বেশি নষ্ট হয়ে গেছে গিয়া।
1: আচ্ছা,
0: কারণ এগুলো 60 কেজি বেশি হইলে আমার 80-20 কেজি হওয়া যায় গিয়া।
1: এই যে 20টা যে মানে লাগছে এখানে, যদি সুন্দর মতো যদি মুখি হয় আপনি কিরকম পরিমাণ মুখি তুলতে পারবা?
0: এখানে যদি মুখি পুরাপুরি দৌড়াইতাম পারি এই দেড় হওয়াতে কমও আমি 10 কুইন্টাল মুখি পাইব।
1: 10 কুইন্টাল?
0: 10 কুইন্টাল।
1: আর মুখির মধ্যে আপনি তো কইলা ফয়লা সার দিলাইছেন?
0: ফয়লা খালি আমি এসপি দিছি, এসপিটা সার নাই, এটা মাটিটা খালি ফাফায়।
1: আচ্ছা,
0: দলা গুলা বাঙ্গে মাটিটারে ইয়ে করে, আর সার ব্যবহার আমি করছি না, সার দিলে মাটি নষ্ট হয়ে যায়। এর লাগে আমি গোবর দিই, আর ওই যে জাবড়া পচাই ওটা জ্বালাই দিয়ে জ্বালাইয়া এটাই আপনার ইয়ে পটাশরও কাম করে।
1: এরপরে তো আর কিছু দিতা নাই?
0: না, আর কোনো কষ্ট নাই, মাটি দিলে নিউ কষ্ট, মাটি দিয়ে আর মুখে কিচ্ছু লাগে না।
1: মাটির একবার দিতে লাগবো
0: না, মাটি তো প্রথম মুখের যখন গাছটা উঠছে তখন একবার বন বাঁচিছি, মেঘ ভরি দেওয়ায় আবার বন হয়ে গেছে, তখন কুড় দিছি দুইবার, তখন তো মাটি বই গেছে, তখন আরো খারাপ কুড় দিয়া মাটি দেওয়া লাগে বন বাঁচিয়া।
1: আচ্ছা,
0: এছাড়া অন্য কিছু লাগে না, আমার তো সার লাগতো না, আমি তো সার দিতাম, আমি গোবর দিছি মাটি দিলে এলেও সারবো।
1: আচ্ছা,
0: আর সার দিলে ওই কিতাব মাটি নষ্ট হয়ে যায়, সার না দিলে ওই তো নাই
1: একবারে।
0: আর আমি যদি গোবর দিই বাপদাদার আমল থেকে, গোবর সারের উপরে কোনো সার নাই, আর ফাঁসা ফসা সার ও যে জাবড়া জুবড়া আমি ফসাই দানোর সুসা উসা ভালাই যে এটার সার কমে না, দিন দিন বাড়তে থাকে, গতিকে আমি ইউরিয়া টিউরিয়া ব্যবহার করি না, আমি খালি একমাত্র এসপিটা ব্যবহার করি।
1: আচ্ছা,
0: এসপিটা করে গিয়া ইটারে বাঙ্গে মাটিটারে ফুলায় ফাফায়।
1: আচ্ছা, ফরফরা রাখে?
0: ফরফরা রাখে, ওই এক বস্তায় এসপি দিছে 50 কেজি।
1: আর সার মনে বেশি প্রয়োগ করলে যেমন জমির
0: আমি বাজারও নিয়ে বেশি না, কদমতলা ফাইকা রকলে বারটা কিনে এরপরে কদমতলার অনেক মানুষ আছে, খাউকি অকল আমার বারটা কিনে আমি দিতাম পারি না, আমার ওবাই তুলি ওবাই শেষ, আজ তুললে আজ খুব সকালে তুললে বিকালেও শেষ, আমার নিঙ্গি মাইসা খাওয়ার লাগে নিয়ে যায় গিয়া, আর ফাইকার আছে কয়েকজন আজারি যাই অকলে দিতাম পারি না, আমি যা তুলি তা বিছিলে আমি বাজারও নেই না, আমার মুখে জাত মালা
1: ওখতেই হইরা। আমার আপনার যে বয়স, আমার
0: যে বিনয় বর্জে তাই তো নাই, তান তো ছেলে যা আইব আমার নাইয়া হইব কাকু, আপনি বুঝা না মানুষ, আপনি মুখে করছো না, আমি হৌ নন্দুর গোস্বামী মুখে নিছিলাম, মুখে নিয়া খাইছি, তা আমি আপনার অন্তর নিতাম মুখে, কয়েকদিন আইয়া নিছে দুই হাজার করে কয়েকজন মানুষ নিছে কত তালার, আমার মুখে গ্যারেন্টি দেওয়া 1200 বা 1500 টাকা ওই ইলিশ মাছ আনলো, ইলিশ মাছ দিয়ে মুখি দিয়ে খাইছে খুব টেস্ট হয়, কিন্তু মুখি যদি সবজি যদি বালা না হয় তা আপনার মাছ বিনাশ
1: বিনাশ বিনাশ। তো এই যে মুখিটা, মুখির মধ্যে আপনার কোন রকমের রোগ বা ফুকার আক্রমণ আসেনি?
0: না, এমনি তো কিচ্ছু হয়েছে না, আমি তো খেত করি আর আজকে ধরি নিন 2 বছর ধরি মুখি হতো মাঠে খাটানি করি, কারণ টিল্লা উঁচা আছে, এর আগে আমি কেন মুখি করছি না, গত বছর আর প্রথম বছরেও আমার মুখে কত যত টাকা খরচ হয়েছে এর 3 গুণ পয়সা আমি খাইছি।
1: আচ্ছা,
0: গত বছরেও আমার মেঘরা নাই নাই করিয়া ওখান থেকে আমি হানি বাদে আমার মাইন্দর বাড়িতে দিছি

0: এর পরে গরিব গরু আছে যা আশপাশ আমি কিছু একটা যদি হয়েছে একদম নিশা খাওয়ার লাগে আর মূলা যে মুখে দিছে মূলা মূলাটাও নিছে ও প্রতি মাসে কুঁজিয়া নিছে কয়েকদিন মূলা কইছে মাসি আমার বুবে কইছে মূলা দিতা দিছে আমি হয়তো লইছি না এমনি দিছি মূলা খাওয়া যায়।
1: এই যে মুখের মধ্যে আপনার কথা না এমনিতেও বহুত আমরা বাইরা কইছেন যারা কৃষির লগে যুক্ত আছেন তারা কইছেন যে মুখী ক্ষেতের মধ্যে রোগ ফুকার আক্রমণও কম থাকে আর আপনার রোগ ফুকা যেহেতু থাকে না এতো তো আর আপনার ওষুধ দেওয়ার প্রশ্ন পড়ে না,
0: কোনো ওষুধ দিছি না।
1: তো তারা কইছেন যে এটা একটু দেরি লাগে অন্য ফলনও যেমন দেড় দুই মাসে ফলনটা আই যায় এই ফলনটা একটু দেরি লাগে
0: না মুখী ছয় মাস লাগে
1: ও কোথায় দেরি লাগে
0: ছয় মাস লাগে মাঘে মুখী আর ফাল্গুনে সুখী সইতে চলিতা বৈশাখে নালিতা মাঘ মাসও মুখী রয়েছি আমি আর এটা উঠব কি শ্রাবণ মাস মাঘ ফাল্গুন চৈত বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় আষাঢ় মাসে উঠার কথা কিন্তু গাছ না উঠায় গিয়া শ্রাবণ মাসে
1: শ্রাবণে উঠি দিব
0: শ্রাবণে উঠি দিব মুখে।
1: তো এই মুখির থেকে আপনি যেটা কইছেন যে দশ কুইন্টেল আপনি পাইবা
0: দশ কুইন্টেল বালা মুখি হইলে দশ কুইন্টেল হইব গতবার আমি সাত কুইন্টেল হয়েছি সাত কুইন্টেল হয়েছি তবে মুখি গতবার যে গতবার আরো কম আছে এবার তো সাইটুত খাটি আমি বাড়াইছি
1: আচ্ছা
0: বাড়াইছি তো টিল্লা আছে তো খাটি খাটি বাড়াইছি এবার তো আশা দশ কুইন্টেল হইতাম
1: তো এই যে আপনার যে একটা আশা লইয়া যে খাস করে এই বয়সে এই বয়সের মানুষ এইরকম ভাবে পরিশ্রম করতে দেখাও যায় না তো এটা তো আপনার মানে কিতা কইতাম ভগবানে এটা আপনার একটা এক্সট্রা একটা দান দিয়া রাখছেন যে শরীরের অসুস্থতা হইন যেটাই হইন এটার লগেও আপনি আপনার অনাবাদী রাখরানা জাগারে
0: না আমি কর্ম ছাড়া বই না বুঝছেন আমি অবসর তাহলে আমি বুঝবো আমার শুনলেও গাছ বেদনা হয়ে যায় আমি যদি একটা কর্ম করিবা সকালে আটি ব্যায়াম করতাম আমি ওটার লোক আমি লড়ি আমি যে কোনো সময় খালি যে মুখে সাজি নাই অভিজন দিকে আমি বাগান করছি আগর বাগান করছি গাছ গাছ আমি লাগাইছি আমি অবসর থাকি না এরপরে আমার গরু আছে আমি ডুলাই এই করি যে আমি অবসর বই না।
1: গরু থাকলে আরেকটা সুবিধা হয় আপনার গোবরের লেগে কারুর কাছে
0: আমি আমার গোবর ফেলাই তো গোবর তো মাটি বেশিছি বুঝছেন ওইটা গাড়ি হিসাব মাটি নিছে মাটিও কারণে আমি প্রায় 3,000 টাকার মাটিও বেচছি
1: মানে টিল্লার মতো আসিল
0: উষা আসিল ও বাড়ি যখন বানাইছি ও বাড়ি এটা বহু মাটি বেচিছি এই বাড়িটা কি কদমতলা বাজার যখন জ্বলে তখন গিয়ে আমি 86,000 মাটি অন্তনে খাটাইছি ও বার থাকি তা উষা টিল্লা আসিল ইটা রাস্তা বাংলা সংগ্রামের সময় হয়েছে তা রাস্তা আসিল না তো তা গাড়া রাগা আমার মেইন বাড়ি হইলো হোক যে একটা বড় পুকুর দেখছি ওটা হইলো আমার মেইন বাড়ি আমরা ফাঁস ভাই এদিকে ইনো আসিল ইনো আমরা জায়গা বুঝতা আছে এখনো সম্পদ আমরা বাঘ হয়েছে না
1: মোটামুটি কত জায়গা আছে আপনার
0: আমার অংশ এখন তো বাই জন মিলে উঠাইটাই বাই বোন সকলের অংশ আছে আছে জায়গা বা খাইনু তাহলে এখন অংশ অংশ ইয়ার তো জাতি ছিগলা ছিগলা হয়ে গেছে
1: তো মোটামুটি আপনার কতটুকু আছে
0: এখন আমার তো আর জায়গা কিনা বাবা এই সম্পদ এখনো বাঘ হয়েছে না আমি পাইছিও না
1: আচ্ছা
0: আর ও তো আমার তোলা আছে বাবা দুধ আমি আমার দুই ফুয়ার নামে দিলাইছি সাইড কেয়ার
1: এটা আপনার নিজের করা
0: আমার নিজের আমি আলাদা বুক তো করছি তা বহুত কিছু করছি
1: আচ্ছা এখানে সাইডখানি আছে
0: সাইডখানি নাই বেশি আছে তাহলে এটা আমার নাই আমার দুই ফুয়ার নামে দিলাইছি সাইড কেয়ার দান নামে
1: এটা আপনার গিয়া মোটামুটি আপনার দান টান আর করুন না
0: করি দান ধরি কোন ফারি না শুনি দিয়া
1: কেমনে পারবা
0: ওখানে আমার ফুলায় করে
1: আপনার তো কম না এই যে জায়গাটাতে আপনি ধরেন 10 কুইন্টাল যদি
0: হয় 7 কুইন্টাল এবার জায়গা বাড়াইছি 10 কুইন্টাল 10 কুইন্টাল
1: 10 কুইন্টালে মোটামুটি আপনার কত টাকা হইতে পারে
0: গত বছরে তো আমি বাজারও নিছি না
1: বার
0: থাকি নিছে আই আমার 50 টাকা করে দিছে
1: আচ্ছা
0: আর বাজারও নিয়ে বেচে কইছে 70 টাকা 80 টাকা
1: আচ্ছা
0: আমার নিছে যে আমার দোয়া টোয়া কিছু নাই বাসা উষা তো সাত দিছে আমি দিলাইছে কমেও যে আমি তুলিয়া বাজারও নিতাম আনতাম বেচতাম বেতার আমার এটা শুনলেও তার তো নাই আর নকিয়া 50 করে আমি বেচছি
1: আচ্ছা
0: আর এবার তো করছি এখন কত বিপদ কইতাম পারতাম
1: না পাইকারি তো একটা আলাদা দাম
0: না আমি বাড়ির দিচ্ছি পাইকারি
1: ওই কথাই কইলাম তো মোটামুটি আপনার ধরুন এখান থেকে খরচ কিরকম হয়েছে মুখের ক্ষেত্রে?
0: খরচ আমি তো কর্ম করি।

0: আমরা দুইজনে সবসময় বর্ষগত ট্রেক্টর মারাইছি আমি টুডে লিগানো তিন তিন ছয় ঘন্টা দুই আট ঘন্টা লাগছে।
1: আচ্ছা
0: মানে ফাঁদ চাই
1: আচ্ছা
0: আট ঘন্টায় ধরে নিন আপনার 350 টাকা দুই ঘন্টা তো দেওয়া গেছে
1: ধরেন 3,000 টাকার মতন তিন সাড়ে তিন
0: না আরো কম হইব তেয়াটে চব্বিশ সাথে 3,000 টাকার মতো গেছে কি ট্রেক্টর আর এক বস্তা এসপি দিছি 650 টাকা গেছে না 700 টাকা গেছে আমার আনানি উনানি সহ এসপি এক বস্তা বাইন করছি আর ও তো গেল গিয়ে আপনার ধরুন 3,700 আর ইয়ে করছি আর আমরা নিজে কর্ম করছি সব আর করছি না
1: তো মোটামুটি
0: 4,000 টাকার মতো খরচ হয়েছে আর আমি তো কাম করি আর ও তো ইদানি কোনো সারা মাটি দেওয়া আমি 2,000 টাকা কইছি তারা কইল মেঘ বাদে গাছ আমি লাগিয়েছি কি মেঘর মাঝে আনাইলে তো সারা গেল কিনে
1: একদম একদম
0: নষ্ট হয়ে গেল না
1: এটা যে ফক্ত হয়ে গেলে কিরকম কেমনে বুঝবা
0: গাছ মরে যাব গাছ তো বহুত উঁচা হইব লম্বা হইব তো ইটা গাছ আমি বুকি মা উঁচা হইব গলাই মা উঁচা হইব গাছ আমি
1: তখন এটা গাছটা মরি গেলে মনে করবা যে
0: গাছ তো মরি যাব গিয়া
1: আচ্ছা
0: তখন তো ভুক্ত হয়ে গেছে
1: তা আপনার লগে কথা কইয়া খুব ভাল লাগলো আপনারে অনেক অনেক ধন্যবাদ
2: আগামী 27 মে সকাল 8:30 পর্যন্ত আবহাওয়া মূলত পরিষ্কার এবং 2-1 জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32-35 ডিগ্রি এবং 25-26 ডিগ্রি পর্যন্ত উঠানামা করতে পারে বাতাস প্রধানত দক্ষিণ পশ্চিম দিক থেকে গড়ে ঘন্টায় সর্বোচ্চ 9 কিলোমিটার বেগে বইয়া যাওয়ার সম্ভাবনা দিনের সর্বোচ্চ সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 95% এবং 50% থাকতে পারে এই পরিস্থিতিতে কৃষিকার্যে করণীয় বৃষ্টির জল জমিয়া আমরার ঝিঙা শশা মিষ্টি কুমড়া শালকুমড়া ইত্যাদি ফসলের ক্ষতির সম্ভাবনা আছে অধিক তষের ফলে এই সব সবজির পাতায় হলুদ ছোপ ছোপ দাগ দেখা দিতে পারে যা ডাউনি ম্যালেরিয়া আবার কোনো কোনো জায়গাত কাণ্ডের গুড়া ফাটিয়াও কাণ্ডক্ষরণ রোগের প্রকোপ দেখা দিতে পারে এই রোগ নিয়ন্ত্রণের লাগিয়া কার্বেন্ডাজিম ক্লোরোফেল নীল 1.5 গ্রাম বা মেটালেক্সিল বা ম্যাংকোজেব 2 গ্রাম হিসাবে প্রয়োগ করা যাইতে পারে গরম আবহাওয়ায় গবাদি পশুর দুধ উৎপাদন কমে যেতে পারে এল্লাগিয়া সেটগুলি উপযুক্ত ছায়া এবং জল বায়ু চলাচলের ব্যবস্থা রাখতে হইব তার আল্লাগিয়া গত কয়েকদিন বৃষ্টিপাতের ফলে বিশেষ করিয়া নিচু জমিতে জল জমার সম্ভাবনা বৃষ্টির জল দ্রুত নিষ্কাশনের লাগিয়া নিষ্কাশন নালা পরিষ্কার করিয়া দিতে হইব এবং জলটাতে খুব তাড়াতাড়ি কাটে এই ব্যবস্থাটাও আমরা করতে হইব মাটির জলধারণ ক্ষমতা বাড়াইতে অতিরিক্ত আর্দ্রতার কারণে মূল অঞ্চলে অক্সিজেনের অভাব রোধ করতে অক্সিজেনের সুষ্ঠু সঞ্চালন নিশ্চিত করতে মাটি হালকা করিয়া দিতে হইব মাটির গঠন উন্নত করার উদ্দেশ্যে বৃষ্টির পর জমিতে কম্পোস্ট বা সবুজ সার প্রয়োগ করা বাঞ্ছনীয় জমিতে যথেষ্ট পরিমাণে তষের ফলে আগাছার সমস্যা বাড়ব এই আগাছা দমনের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা একান্ত দরকার কয়েকদিন ধরিয়া বৃষ্টির ফলে অনেক নিচু জায়গায় জল জমি গেছে গিয়া ফসল বিশেষ করিয়া ঝিঙ্গা শশা মিষ্টি কুমড়া শালকুমড়া বা অন্যান্য ফসলের বিরাট অসুবিধা দেখা দিতে পারে জমা জল সরি গেলে অধিক তষের ফলে এইসব জমির পাতা হলুদ ছোপ ছোপ দাগ দেখা দিতে পারে আমরা আগেই হয়েছি যেটা ডাউনি ম্যালেরিয়া আবার কোনো কোনো জায়গায় কাণ্ড ফাটার সম্ভাবনাও আছে এর লাগিয়া আপনারা অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ওষুধ প্রয়োগ করবা কার্বেন্ডাজিম ক্লোরোথেলো নীল 1.5 গ্রাম বা মেটালেক্সিল বা ম্যাংকোজেব 2 গ্রাম হিসাবে প্রয়োগ করা যেতে পারে কাণ্ডে ছিদ্রকারী পোকার আক্রমণ রোধে গাছের ফল থাকা অবস্থায় কোনো রকমের রাসায়নিক ওষুধ প্রয়োগ করবা না ছিদ্র খুঁজিয়া তাতে কেরোসিন প্রয়োগ করিয়া মাটি দিয়া ছিদ্রের মুখ বন্ধ করিয়া দিবা এখন প্রায় দমকা হওয়ার সম্ভাবনা আছে এবং আমরা দেখিয়ার আমরা প্রায়শই লক্ষ্য করি হঠাৎ করিয়া বেশ জুড়ে হাওয়া বয় সুতরাং ফল যে সমস্ত গাছ আছে অর্থাৎ আমরা এই সমস্ত অঞ্চলে বর্তমানে প্রচুর মরশুমি ফল এর ডালটাতে ভাঙিয়া না

তারপরে তার লাগিয়া কিন্তু আমরা ব্যবস্থা গ্রহণ করতেইব, কাণ্ডের মধ্যে ঠেস দিতেইব, বাড়ির আগাছা বা বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেইব, বাড়ির কোনো অংশে যাতে জল না জমে এদিকে খেয়াল রাখতেইব, বদ্ধ জলাশয়ে মশা ডিম পাড়ে আর এই মশার কামড়েই কিন্তু ম্যালেরিয়া রোগের সৃষ্টি হয়, সুতরাং জল যাতে খুব তাড়াতাড়ি বাইরিয়া যায় গিয়া এই ব্যবস্থাটা আমরা অবশ্যই করতেইব। সঙ্গে আরেকটা জিনিস আমরা খেয়াল রাখতেইব, এটা হইছে গিয়া যে রাত্রেবেলা মশারি টাঙাইয়া ঘুমাইতেইব, মশাবাহিত কোনো রকমের রোগ যাতে না হয় তার লাগিয়া এই ব্যবস্থা আমরা গ্রহণ করা একান্ত প্রয়োজন। অনেক সময় আমরা বিভিন্ন রকমের ওষুধ বিষুধ ব্যবহার করি, এগুলি থাকিয়া কিন্তু একটু দূরে থাকতেইব, কারণ এগুলি ব্যবহার করার কারণে বিভিন্ন রকমের শ্বাসজনিত রোগের সম্ভাবনা থাকে। আমরা সবার কাছে অনুরোধ রাখি আর যে যেখানে সেখানে শৌচকর্ম করবানা, প্লাস্টিক কম ব্যবহার করুন, বাজারে যাওয়ার সময় ব্যাগ লইয়া যান, সঙ্গে আপনার ব্যবহৃত জিনিসগুলি অর্থাৎ প্লাস্টিক যে আপনি ব্যবহার করলা এক জায়গায় জমিয়ে রাখুন, ভাঙা টোটা সংগ্রহকারীরে দিয়া আপনার বাড়ি এবং আপনার আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, তাতে করিয়া জলবদ্ধতা দেখা দিত নাই। আর জলবদ্ধতা দেখা না দিলে আমরা বৃষ্টি হইল শহর গ্রাম সর্বত্রই কিন্তু সুস্থভাবে জীবনযাপন করতাম।

তুলি অর্থাৎ প্লাস্টিক যে আপনি ব্যবহার করলা এক জায়গায় জমাইয়ে রাখুন, ভাঙা টুটা সংগ্রহকারীরে দিয়া আপনার বাড়ি এবং আপনার আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। তাতে করিয়া জলবদ্ধতা দেখা দিত নাই, আর জলবদ্ধতা দেখা না দিলে আমরা বৃষ্টি হইল শহর গ্রাম সর্বত্রই কিন্তু সুস্থভাবে জীবনযাপন করতাম।

ছিল শ্রীমতী রাধারানী। দেখছই যখন যেদিন কালিয়া দমন করেছিলেন আমার গোবিন্দ দুঃসাহস, তখন তখন পক্ষে সাপড় ছিল রাধা শক্তি, নারী শক্তি ছাড়া পুরুষ বাঁচে না। আজ বৃন্দাবন থেকে মথুরার রাজা আমাদের কাছে কালিকা জানি, তবু আমরা সবাই আছি থাকি।

আসতে শুই। দেখ তো বলে গোবিন্দ কোথায় থাকে জানিস? বলে কোথায়? মৃত্তিকার উপরে জলেরই বসতি, তাহার উপরে ঢেউ, তাহার উপরে আমার প্রাণ, গোবিন্দের বসতি, তাও কি দেখিছ কেউ? যাহা নাই ব্রহ্মাণ্ডে তাহা দেহ বানে, থাকান আমার দিকে একটু সবাই। ক্ষিতি অব তেজ মরুদ্বম, কোথায় থাকে গোবিন্দ আমার? এই গোলোকে থাকে। ক্ষিতি অব তেজ মরুদ্বম, যাহা নাই ব্রহ্মাণ্ডে তার দেহ বানে।

0: শুরু হচ্ছে ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক প্রযোজিত অনুষ্ঠান কিষাণ বাণী।
1: নমস্কার, আজ আসর শুরু করি আর শ্রোতা বন্ধুরা সকলেই তো বালা আসইন। আজকে আসরে আমরা একজন দাদা বাবুরে আমন্ত্রণ জানাইছি। নমস্কার দাদাবু।
2: নমস্কার।
1: আচ্ছা, তে আপনার নামটা কিতা বা আপনি কোন ডিপার্টমেন্ট থেকে আইসইন ওটা যদি একটু কই দেন আর কি।
2: আমার নাম জসিম মিয়া খাদিম, আমি অনুকোটি ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে বর্তমানে কর্মরত রয়েছি।
1: তো আজ কিতা বিষয় নিয়ে আলোচনা করতা?
2: আজকে আসলে আমি আমার যে কৃষক দাদা ভাইরা রয়েছেন ওনাদেরকে একটি গুরুত্বপূর্ণ জিনিস ওনাদের সামনে তুলে ধরতে চাই, যেটা হচ্ছে জৈব সারের ব্যবহার করে কিভাবে কৃষিকাজ করে লাভবান হওয়া যায়।
1: আচ্ছা, খুব সুন্দর আলোচনা, তে করুকা।
2: তো সবচেয়ে প্রথমে আমি আমার ত্রিপুরা রাজ্যের যে কৃষক ভাইরা রয়েছেন প্রত্যেককে জানাই অনুকোটি ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশনের তরফ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমরা নিশ্চয়ই অবগত আছি যে আমরা যে কৃষিকাজ বর্তমানে করছি সেই কৃষিকাজ কিন্তু আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে করতে গিয়ে আমরা অনেকটা রাসায়নিক সারের উপর পুরাপুরিভাবে নির্ভর হয়ে পড়েছি। যার ধরুন আমাদের প্রথমত হচ্ছে যে শরীর স্বাস্থ্যের যে ব্যাপার সেটা অনেকটা ঝুঁকির মধ্যে আমরা রয়েছি। দুই নম্বর হচ্ছে আমাদের যে জমি জায়গা জমি সেটার উর্বরতা সেটাও কিন্তু আজকে প্রশ্নের সম্মুখীন।
1: একেবারে ঠিক কথা কইছেন আপনি। মাটির যে একটা উর্বরা শক্তি, তার নিজস্ব উর্বরা শক্তি যে আসিল ওটা কিন্তু হারাই গেছে,
2: পুরোপুরি নষ্ট হওয়ার পথে। তাছাড়া সেই সঙ্গে আমরা কিন্তু যে আমাদের জীব বৈচিত্র, সেই জীব বৈচিত্র কিন্তু আমাদের যে পরিবেশ, সেই পরিবেশ তো দূষণ করছে, সঙ্গে জীব বৈচিত্রটাও আমরা নষ্ট করে ফেলছি
1: একেবারে।
2: যেমন ধরেন কিভাবে, অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, প্রথমত হচ্ছে আমরা কৃষিকাজ করতে গিয়ে যে রাসায়নিক সার বা রাসায়নিক কীটনাশক আমরা ব্যবহার করি, তখন ওই সার এবং কীটনাশক যখন বৃষ্টির জলের সঙ্গে মিলিত হয়ে নদী নালা পুকুর যে কোনো জায়গার মধ্যে এটা যাচ্ছে, সেখানে কিন্তু আমাদের মাছ মৎস্য চাষ যেটা মৎস্য চাষের একটা বিরাট অবনতি হচ্ছে। সেই সাথে ওই যে কৃষি জমিতে যদি কোনো পাখি পোকা মাকড়, আমরা কিন্তু মানে আমরা অনিচ্ছা সত্ত্বেও কিন্তু এদেরকে আমরা মেরে ফেলছি, ধ্বংস করে দিচ্ছি। আমাদের যে প্রাকৃতিক একটা ভারসাম্য আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে ধীরে ধীরে। তো অ্যাকচুয়ালি আমরা কীটনাশক সার কীটনাশক যে ঔষধ এটা ব্যবহার না করেও আমরা আমাদের কৃষিকাজ করতে পারি।
1: আচ্ছা,
2: যেমন ধরেন আমরা প্রত্যেকের বাড়িতে যদি জৈব সারের যোগান আমরা দিতে পারি বা যোগা ব্যবস্থা করতে পারি, তাহলে কিন্তু আমাদের যে বাজারের যে সার সেই সারের উপর নির্ভরতা অনেকটা কমে যাবে। আজকে এমন একটা পরিস্থিতি হয়েছে বাজারে যদি কোনো কারণে সার পাওয়া না যায় তাহলে আমরা কৃষিকাজ করতে অনেক বিলম্ব হয়, কৃষিকাজ করতে আমাদের প্রচন্ড কষ্ট হয়, অসুবিধার সম্মুখীন হয়ে পড়ে আমাদের কৃষক দাদা। তো আমি প্রত্যেককে বলবো আমরা আমাদের বাড়িঘরে যে জিনিসপত্র রয়েছে যেই মেটেরিয়ালস রয়েছে সেই মেটেরিয়ালসকে কাজে লাগিয়ে আমরা জৈব সার তৈরি করতে পারি। শুধু একটু প্রসেসিং এর প্রয়োজন, একটু সিস্টেমের প্রয়োজন। যদি আমার কৃষক দাদারা এটা একটু বুঝেন বা বোঝার চেষ্টা করেন তাহলে আগামী দিন এমনও হতে পারে যে আমরা বাজারে যে কীটনাশক ঔষধ রাসায়নিক

0: সার এটা ব্যবহার না করে পুরা ভালোভাবে আমাদের যে কৃষিকাজ সেটা সম্পন্ন করতে পারবো। তো জৈব সার আসলে কি? জৈব সার হচ্ছে জৈবিক যে উপাদানগুলি, সেই উপাদানগুলিকে কাজে লাগিয়ে যে সার তৈরি করা হয় তাকেই বলে জৈব সার। অনেকটা যেমন ভার্মি কম্পোস্ট সার। আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু আমরা রান্না বান্না, আমরা যেহেতু আমরা একটা পরিবার নিয়ে বসবাস করি, পরিবার প্রতিপালন করতে করতে গেলে কিন্তু আমাদের প্রত্যেকের খাদ্যের প্রয়োজন হয়। সেই খাদ্যের যোগান দিতে গিয়ে যে ফসল তার কিন্তু অনেকটা আঁস বা যে কুসা এটা আমরা কিন্তু ফেলে দিই, পরিত্যক্ত বর্জ্য হিসাবে। সেই বর্জ্যকেই আমরা পরিবেশ দূষণ না করে যত্রতত্র না ফেলে ওই বর্জ্যকে যদি আমরা একটা পরিশুদ্ধ ভাবে একটা জায়গার মধ্যে এনে এটাকে গর্ত করে বা একটা ড্রামের মধ্যে বা একটা পলিথিন দিয়ে আমরা যদি 3 ফুট আর 6 ফুট বা 3 ফুট 7 ফুট এরকম একটা প্রস্তুত করে একটা চৌবাচ্চার মতো করে আমরা ওটার মধ্যে রেখে আমরা যদি পচনসই করতে পারি, তাহলে ওই যে পচনসই বর্জ্য সেটাকে আমরা পরবর্তী সময়ে আমাদের কৃষিকাজে জৈব সার হিসাবে ব্যবহার করতে পারবো। তো এটা জৈব সার তৈরি করতে গেলে কিছু উপাদান রয়েছে, কিছু সিস্টেম রয়েছে। যেমন ধরেন আজকাল, আগে কিন্তু প্রত্যেকের বাড়িতে প্রচুর প্রত্যেকের বাড়িতে 2-3টা গরু ছিল, এখন কিন্তু গরু পালন মানুষ অনেকটা কমিয়ে দিয়েছে, গরু প্রত্যেকের বাড়িতে পাওয়াও যায় না। তো অ্যাকচুয়ালি একটা গরু বা একটা গাভী আমরা যখন পালন করি সেটা শুধু দুধের প্রয়োজনের জন্য মানে আমরা পালন করি না। একটা গাভী থেকে আমরা আমাদের অনেক কিছু আমরা পেতে পারি, যেমন গোবরে একটা গাড়ির যে গাভীর যে গোবর বা তার যে মূত্র যে আমরা যাকে ছানা বলি তাকেই কিন্তু আমরা রাসায়নিক ঔষধ হিসেবে ব্যবহার করতে পারি। আর সবচেয়ে বড় যে জিনিস হচ্ছে আমাদের যে রান্নাঘরের যে বর্জ্য যেটা আমরা বের হয় সেটাকে আমরা কালেক্ট করে যদি ওই চৌবাচ্চার মধ্যে রেখে গোবরের 3টা স্টেপে আমরা কিন্তু জৈব সার মানে মানানোর 3টা স্টেপ রয়েছে।
1: আচ্ছা,
0: প্রথমত হচ্ছে যদি কোনো বাড়িতে ধরেন গবাদি পশু নেই, গরু ছাগল নেই, তারাও কিন্তু জৈব সার বানাতে পারবে, তৈরি করতে পারবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমাদের যে পরিত্যক্ত বর্জ্য যেটা আছে সেটা আমরা সেটাকে আমরা ব্যবহার করব। 2 নম্বর হচ্ছে আমাদের যে মানে কর রয়েছে, অনেক যে কর রয়েছে যেটা হচ্ছে স্বেচ্ছাতে হয়ে এদিকে, সেই করকে আমরা বর্জ্য হিসাবে ব্যবহার করতে পারি। আমাদের যদি কলা গাছ থাকে সেই কলা গাছকেও আমরা বর্জ্য হিসাবে ব্যবহার করতে পারি, এবং সর্বোপরি মাটিও এটার জন্য প্রয়োজন হয়।
1: আচ্ছা, মাঝে দিয়ে আরেক কথা কই, ও যে আমরা উঠান উঠান ঝাড়ু দিই, ওটার যে বাদা সাদা আছে ওটাই নো ফালানো যায়।
0: এটা নো ফালানো যায়, সুন্দর কথা বলেছেন। তো
1: ওটা ফসনের লেগি ওইখানে কি তা কোন ইউরিয়া বা কোন লবণ বন ছিটাইয়া দেওয়া দরকার না কি?
0: অ্যাকচুয়ালি লবণ বা ইউরিয়া এরকম, ইউরিয়া তো তাহলে তো আবার রাসায়নিক যের মধ্যে আমরা চলে যাচ্ছি।
1: থুরা যদি ছিটাইয়া দেন এটা ফসনের লেগি,
0: ফসনের জন্য কেঁচু, এক ধরনের কেঁচু পাওয়া যায়।
1: আচ্ছা,
0: যেটা কিন্তু পরিবেশ বান্ধব, কেঁচু কৃষকের বন্ধু। আমরা কিন্তু এটা ছোটবেলা থেকেই জানি যে কেঁচু ব্যাং এটা কিন্তু আলটিমেটলি কৃষকের বন্ধু। কেঁচু যদি জমির মধ্যে থাকে তাহলে আপনার জমির উর্বরতা শক্তি বাড়ায়, নিচের যে মাটি সেটাকে ওরা খেয়ে বজ্র হিসাবে উপরে দেয়, এবং ওটা থেকে মানে যে গাছটা আপনি এখানে রোপণ করবেন সেই গাছ তার খাদ্য সংগ্রহ করে। সেই বজ্র যদি কোন গাছের মধ্যে থাকে সেই গাছটা অত দ্রুত বড় হয়, তাড়াতাড়ি বড় হয়। আলটিমেটলি কিন্তু কৃষকের বন্ধুই আমাদের কেঁচু। তো কেঁচু এখন কিন্তু সচরাচর যদি আপনারা না পান, আমাদের বিভিন্ন কেবিকে বিভিন্ন ধরনের যে গভর্নমেন্ট স্বীকৃতিপ্রাপ্ত যে প্রতিষ্ঠান রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করলে আপনারা সেখান থেকে কেঁচু সংগ্রহ করতে পারবেন। তো ওই কেঁচু কিন্তু ওই যে আপনার চৌবাচ্চা বা যে ড্রামের মধ্যে আপনারা জৈব সার তৈরি করবেন বলে মনস্থ করেছেন তার মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ কিছু ছেড়ে দিলে এর সপ্তাহে তার যে সাপ্তাহিক পদ্ধতিতে বা মাসের মধ্যে সে ওই যে বর্জ্যটা ওটাকে তার যে মল সেই মলটাই কিন্তু সার। আপনার যে কাঁচামাল যেটা সে এটাকে খাদ্য হিসাবে সংগ্রহ করবে, কিন্তু সে যে মলটা ছাড়বে সেটা কিন্তু আমার সার হিসাবে আমরা পেয়ে
1: যাব,
0: জৈব সার। এবং সেখানে বুঝতে হবে জৈব সার তৈরি

0: করবো তার মানে এই নয় যে বাড়ি ঘরের মধ্যে যা বর্জ্য রয়েছে, যেমন ধরেন প্লাস্টিকের বোতল, জুতা, প্লাস্টিকের ব্যাগ, সবকিছু ফেলে দিলে হবে না। সহজে পচনশীল যে সেগুলো আমাদের মানে এখানে দিতে হবে, নাহলে আমাদের যে কিছু সেই কিছু কিন্তু মারা যেতে পারে। আর দুই নাম্বার হচ্ছে আমাদের, আমরা যে জায়গার মধ্যে জৈব সার করব বলে আমরা যে চৌপাচ্ছটা বা যে তার ইন্ডিকেট তৈরি করব বলে আমরা স্থির করেছি, সেই জায়গাটার উপরে আমরা যেন একটা ছাল দিই যাতে সরাসরি সূর্যের আলো ওই জোর মধ্যে না পড়ে। কারণ এখানে নিচে তো আপনার কিছুটা থাকবে, সরাসরি হিট হয়ে যায়, গরম হয়ে যায়, এমনিতেই কিন্তু গোবর মাটি বা বজ্র এটা প্রচন্ড গ্যাস হয়, তো ওই গ্যাস অটোমেটিক গরম থাকে। তাছাড়া যদি সূর্যের আলো সরাসরি এটার মধ্যে পড়ে তারও হট মানে হিট হয়ে যাবে, আরো গরম হয়ে যাবে, কিছু কিন্তু তখন মারা যেতে পারে, সেই দিকে আপনারা লক্ষ্য রাখতে হবে। তো তার উপর একটা নির্দিষ্ট একটা ছাউনি দিয়ে দেবেন এবং দুই দিন বা তিন দিন পর পর কিছু জল স্প্রে করে দিবেন যাতে একদম শুকনা না হয়। যে শুকনা জিনিস হয় খেচে সেটা খাদ্য হিসাবে গ্রহণ করতে তার কষ্ট হবে, অসুবিধা হবে, কারণ সেও তো একটা খাদ্য খেতে হলে এটা তো তার হজম করতে হবে, ওই রকমের পরিস্থিতি আমাদেরকে তৈরি করে দিতে হবে। এবং যে জৈব সারটা, সেই জৈব সারের সার দিয়ে যদি আমরা কৃষি কাজ করি, ওই কৃষি থেকে যে মানে ফসল আমরা পাবো সেই ফসল কিন্তু আমরা যদি যখন আমরা বাজারে হোক আমরা নিজের প্রয়োজনে আমরা এটা খাবো বা ব্যবহার করবো বা বিক্রি করব, তার মধ্যে কিন্তু কোন রকমের আপনি সাইড এফেক্ট পাবেন না, কারণ সেটা কিন্তু সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত একটা প্রোডাক্ট হয়ে যাবে। সেখান থেকে আপনার আলটিমেটলি আপনার ঔষধ সাশ্রয় হবে, ঔষধ যদি সাশ্রয় হয় তাহলে আপনার কিন্তু টাকাই মানে সেভ হচ্ছে। সর্বদিক দিয়ে কিন্তু জৈব সারের গুরুত্ব আমরা যদি বুঝতে পারি তাহলে আমাদের যে খরচা সেই খরচাটা অনেকটা কমে যাবে। আজকে যেমন ধরেন আপনি এক কানে যদি জায়গা আপনি চাষ করেন, সেই জায়গাতে যদি আপনি বাজার থেকে কিনে রাসায়নিক সার কীটনাশক ঔষধ ব্যবহার করেন, এখানে যদি আপনার খরচ হয় 2000 টাকা, যখন আপনি বাড়িতে তৈরি করে জৈব সার ব্যবহার করবেন সেখানে কিন্তু আপনার জৈব সার ব্যবহার করতে আপনার একটা টাকাও খরচ হচ্ছে না। পাশাপাশি বাজার থেকে যে সার কিনে আপনি ফসল উৎপাদন করলেন সেই ফসল খেলে কিন্তু আপনার গ্যাসের প্রবলেম হবে, আলসার হবে, অনেক রকমের সাইড এফেক্ট সমস্যা দেখা দেয় আমাদের, কারণ আলটিমেটলি কিন্তু আমরা ডাইরেক্ট ও মেডিসিনটাই খেয়ে ফেলছি। গাছের গোড়ায় যখন ঔষধ দেওয়া হয় সেই ঔষধটা কিন্তু গাছ খাদ্য হিসাবে টেনে নেয় এবং ওই ফসলের মধ্যে চলে যায়। আমরা যখন ওই ফসলটা আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি তখন আলটিমেটলি ঘুরে কিন্তু আমরা ওই ঔষধটাই আবার মেডিসিনটাই আমরা খেয়ে নিচ্ছি, আমরা অসুস্থ হচ্ছি। একদিকে মেডিসিনটা আমরা কিনলাম, এখানে একটা আমার ইনভেস্ট হচ্ছে, দুই নম্বর আমি নিজে অসুস্থ হচ্ছি, আমার পরিবারের সবাই অসুস্থ হচ্ছে, ডাক্তারের কাছে যেতে হচ্ছে, ঔষধ আবার মেডিসিন নিতে হচ্ছে, সেখানে কিন্তু আবার আমার ইনভেস্ট হচ্ছে। তো আমি বলবো যে আমাদের যে বাজারে রাসায়নিক সার এবং রাসায়নিক ঔষধ সেটার ব্যবহার আমরা যত কম করব আমরা সুস্থ থাকব, সবল থাকবো,
1: সকলের লাগি লাভ,
0: মার্কেটে কিন্তু জৈব সার দ্বারা উৎপাদিত ফসলের প্রচন্ড ডিমান্ড। আপনি বাজারে দুইটা জিনিস নিয়ে যাবেন, কেমিক্যাল বা রাসায়নিক সার বা রাসায়নিক ঔষধ দিয়ে যে ফসল আপনি উৎপাদন করলেন তাকে একটা ঝুড়ির মধ্যে নিয়ে যাবেন, আর আপনি জৈব সার দ্বারা বাড়িতে আপনার নিজের খাওয়ার জন্য যে ফসল উৎপাদন করছে সেখান থেকে কিছু একটা ঝুড়িতে নিয়ে যাবেন। যদি আপনার রাসায়নিক ঔষধের মাধ্যমে যে সারের মাধ্যমে যে ফসল উৎপাদন হচ্ছে সেটার মূল্য যদি 50 টাকা কেজি হয়, জৈব সার দ্বারা উৎপাদিত ফসলের মূল্য কিন্তু 70-75 টাকা কেজি হবে।
1: আচ্ছা, তো বাবুরা কি তা দেখিয়া বুঝবা নি ওটা রাসায়নিক আর ওটা,
0: এটারও কিছু লক্ষণ রয়েছে।
1: আচ্ছা,
0: মানে চকচক করলেই শোনা হয় না, এটা কিন্তু আমাদের একটা আগের একটা নীতিকথা ছিল, যা চকচক করে তা কিন্তু শোনা নয়। তো বাজারে দেখবেন একদম টাটকা সবজি মনে হবে আপনার, চিকচিক করছে কালার, বেগুন হোক বা আদার্স অন্য সবজি হোক, আমরা কিন্তু সবসময় আকৃষ্ট হই, প্রচন্ড সুন্দর একটা সবজি, এটাই আমাদের নিতে হবে, 100 টাকা কিলো হলে আমরা এটা নেব। কিন্তু আমাদের এই যে সবজি যে আজকে চকচক করছে তার পিছনে কিন্তু অনেকটা কেমিক্যাল কাজ।

0: করছে, আর যে সবজি দেখবেন ফেড়া হয়ে পড়ে আছে, তার মধ্যে কিছু পোকা ধরেছে, কালার হয়তো সুন্দর নেই, সেই জিনিসটাই কিন্তু জৈব সার দ্বারা তৈরি হয়। কারণ পোকারাও বুঝে আপনার মেডিসিন ব্যবহারের যে ফসল তার মধ্যে পোকাও কম পড়ে, পোকাও কম লাগে। কিন্তু মেডিসিন ছাড়া যদি কোনো ফসল হয় তার মধ্যে দেখবেন আপনি একদিনও রাখতে পারতেন না, আপনার এটার মধ্যে পোকা ধরে যাবে। তো এই জিনিসের প্রতি একটু লক্ষ্য রাখবেন।
1: তো খুব সুন্দর আলোচনা করলা দাদাবু, খুব সুন্দর আলোচনা শুনলাম আমরা, কৃষক ভাইরাও শুনলা। তো আগামীতে আবারও আইবা, আবারও সুন্দর আলোচনা করবা আরো অন্যান্য জিনিস নিয়া। তে আইজ উঠি যাইরাম গিয়া আসরতনে গান শুনতে শুনতে।
2: শুনো শুনো চাষি ভাই, শুনো দিয়া মোর, শুনো শুনো চাষি ভাই,

0: প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার মাধ্যমে ছোট ও সীমান্ত কৃষকদের ভবিষ্যৎ হবে সুরক্ষিত।
1: আর 60 বছর বয়স থেকে মাসে 3,000 টাকার পেনশন হবে সুনিশ্চিত।
0: প্রতি মাসে 55 থেকে 200 টাকার কিস্তি দিয়ে প্রবেশ করতে পারে 18 থেকে 40 বছরের কৃষক।
1: এই অংশীদারিত্বের যোজনায় সরকার দেবে সমান অংশ।
0: সকল কৃষক ভাই বোনেরা এই যোজনার লাভ গ্রহণ করার জন্য জনসেবা কেন্দ্রে যান
1: আর বিনামূল্যে নিজের পঞ্জীকরণ করান।
0: প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা অন্নদাতার পরিশ্রমের সম্বল, পেনশন দ্বারা সুরক্ষিত তাদের ঘর। কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রক, ভারত সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: অন্নদাতা কিষাণ কে খুশহালি আর উনকি আয় মে বড়োতরি কে লিয়ে ভারত সরকার লগাতার প্রয়াসরত হ্যায়। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি কে দূরদর্শী নেতৃত্ব মে পিছলে 7 বর্ষো মে খেতী কো আধুনিক ওর কিষানো কো আত্মনির্ভর বনানে কে লিয়ে কই নির্ণয় লিয়ে গয়ে হ্যায়।
3: ছোটা কিষান বনে দেশ কি শান, ইয়ে হামারা সপনা হ্যায়। দেশ কে 80% সে জিয়াদা কিষান এসে হ্যায় জিনকে পাস 2 হেক্টর সে ভি কম জমিন হ্যায়। আব দেশ মে इन्हीं छोटे किसानों को ध्यान में रखते हुए कृषि सुधार किए जा रहे हैं, निर्णय लिए जा रहे हैं।
2: प्रधानमंत्री किसान सम्मान निधि योजना की शुरुआत 24 फरवरी 2019 को माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के द्वारा की गई थी। पीएम किसान योजना का पूरा खर्च भारत सरकार वहन करती है। इसके तहत लाभार्थी किसानों को हर साल 6,000 रुपए की सम्मान राशि, 2,000

0: মতম তুলি বহাই জুদা জুদা সলাইয়া কচা কুফুর কর্ম খুমবুটান সুবুই বেলায় নাইথক নাইথক থাকলিয়া গবাং বুবার সিনি বাইলিয়া বখা কবর চাখা বুবার নাইথক নুগুই ইমাং নুমাহাই উংখা নাইথক বুবার নুগুই খামুসুইয়া বুবার কাহাম খনানি বখাও ফাইয়া খলজাগিয়া খেলে বাবরাই জানাই হয়সাহী হক লাইনাই রানসাহী থানাই পাইথাকনি কগলবনি বুমু চেথুয়াং বসক গ্রী চেথুয়াং বুফাংনি গমাখা বিয়াং বসক বিনি ও চেথুয়াং নিনি বসক বিয়াং বসক গ্রী বুফাংনি বেদাক ফাইয় বিয়াংনি যা সাজাক বুফাং চেথুয়াং নাইসগি নাইখে কিরিমা বেলাই কতরমা সালাকনি ইয়াক কাসকিয়া বুফাংন কবাক বাইয়া বুফরু আসাইখে আসক বা তরখা কতমা সাজাগি টঙ্গ শিকলা বুড়ুই চেথং কাউই বতাবাই মাকাইজনী কিরি জাগী চেথং বসক সাথী কালাংফুং অ কতমা কুবিধা না আহি ইংরিদা চেথংনি বা বসক গ্রী দশা নাংনা কানী বতাবাই হানক নাইজাও গ্রী নতাবাই হানকনি কক সাজাকা টঙ্গিদা চেথংনি বসক বা না আহাইদা খুমবাইয়া
1: সুবল চন্দ্র দেবরমণি ককলব খনাবাইখ্যা তাবুক রাধা মাধব দেবরমণি বৈঠং সৃজা কথমা বসা খনালায়ন
2: আনি কত মানি মো সাব কতর আজ হাসতে কাশ রাজা খরচা তঙমনি বিশালা খরচা তঙ আবসালা রুগ্নগ পরি হই বেশি বুরুম বুরুম পরীক্ষা পাস খাইল বিশাল জরা হামিয়া সকাল মাবাই পরীক্ষা আবজি পরীক্ষা পাস খাই মানলিয়া আপুর বই যতর সালাইও সৌ সে ফেল নই মোসাঙ্গ রাজানে সালালে ফেল নই সে মোসাইয়া রাজানে সালাব লাইজে তুই করে না খাই নগ ফাইজৌ আপুর বি নামা তামগু ফেল মাং হই জলি জাগৈ মানে গবাই থাপলা খাকচা মা খাকচা খুঁড়ি রু আর রাজা বসালাব বোমা থাপলা খাকচা মাই খাকচা খুঁড়ি রমা রুগুই বেলেখে খাদ্য নামজাগ বইটা সাপা হিন্দুং বেসমান সাতং আমার সিদ্ধ আনো হাইখাইকা আনো নর খাহানাই বাবা থকা আংটাই নগ তসে দংলিয়া যে যাসকো সকাং হিমি থাকাই যা সাজাগা ফানো কালাসি দিছে তো হই ব থান থাঙ্গ থান থাঙ্গ থাংমাং থাংমাং অ খুঁজাক সকা লামাগাড়ার গতই ফাল নগ এবার মিষ্টির দোকান মালাই রেখা আর ব আজরা ফাল লগ্নি বগরা ফাল নগ গ্রী দংনি জানি থাংখা ববাং উয়াং রেগে যাইখা কে বসে অই হুনিয়া কেন সে মানিয়া বব যা ফানো অংশে তুম হই অ মিষ্টি গতৈনি মানুষ ন সাই নাগ্রাখা তাইলে অ খুই টংমালিয়া হিনই মিষ্টি চাবাই বিশিনি রাংসং সিতাম খুড়ো গই কলাঙ্গ তাই কতন সৈকলাঙ্গ আংনি ফাল লগ্নি গতৈনি মানুষ ন জাখিবিকা রাংগ্রী বাকই রাংসং সিতাম খুড়ো গই কলাখা নাইয়া দয়াখাই অ ইয়াসিতাম নাসি ইয়াসিতাম কাবই হাই নাই হিম ফিউ কা হিনু হিম হিনু হিম হাইকে মাং হিমাং হিমাং সাল থাঙ্গই হরংখা হাই সাজা দরা সম সমখা কাশে নখলাব সঙ্গীখা আর নখ ফাংরং নরিঙ্গ ও দাদা সং ও বাই সং ও বাসি সং সাব নগ তংবাই আং তিনি নরংনি নগসে মাথো জাসিনাই আংটাই বড় থাকছিরানি নগ বুগ্রাব খাইরক দাগৈ বুক চালনি চারি খারৈ নগ বারব ইরান বই মুথুকা আবসে হরদি বড় নগ বুগ্রানি মুসুক মাগ নই আর লিচি গগ্রক খবৈতলাঙ্গ খবৈতং হুমালে আর জরা বব থমানি জরা তাই মুসুক ব ঘুমাবা জরা কামিন বড় রক ফাই ও বড়সে মুসুক শিকক বাই যোগ দাওয়াই থারণ পুলিশ দরবার খবর ওই গ্রমরি রহর পুলিশ দরবার গ্রমই কোঠর হকা কোনি দল ফাংব আর সব দরকার মুসুক শিকক নবা তোমাকে যাইছিল নাই দোষ করেছে দোষ রিজাগৈ পুলিশ রক বাই যা উল্টা খাজাকলাম তাই ডাকা চাবাবো খাই যাকলাম তপিসা হামিয়ানি জরা তাই আলঙ্গব থক ফেরেই মা তুমুলছা মাজারা মানুষ হাইটে সাল আরো তাই সাল বা সাল তক পাইমেন যাবল আ হাতে ববরা রাজার ঠানি কাইসা দরবার কতক সবাই ফাটিয়া ববতে দরবার হামবা লক্ষ্মী সরস্বতী

먹을마 바로 걸어버린 게 사버거든. 어덜바도 서서히 클라이마나이 사버통. 어라더버 미니 모디리 나질 오질 돌벌팡 럭바이 살라캬 승라캬 어 구독 돌바노 대부파이 나니 것이네 그리 바들바들 눌부가 저도는 가나바캬 그나때 그나때 알고 접당나이 럭니타니 커버 속이야 아 라자니 부사 무슨시고 그놈이 알고 접당나이 거이디 뭐 사워 젤다르거나 사르 앙세 어 돌바노 클라이마노 다이 사소이마노 Kulukai jeldarqa sarqa razano mora dormobotar mini o jelkhana sadang nai koidi khoroksa odorbano khlaimanfu kulukai raja o sadang nai koidino tubri hnoi sarqa police darqaro masoka o borok jognani bagise police kai khana hnoi ya gulta khai tai bosango duri bai khane naifu bosabo ang khajase noroga no khana nangya tai himle khalakya rajan darbar banani baskango sogil lekya yang lokhi sorosoti dharma karma batang khai khoro broi asulai jak bobo sinimu nabai tai rajani adesh manoi sogani jangkha pula sanga lokhi no lokhi sanani jangkha sangda khayo pula lokhi sago nadi angse kotor osongsaro tamle hinba আনোসায় খাই কেবসে টংলিয়া আনোসা খাইছে সা খা ফাইউ সায় খাই তাবস কথান টংমানজা ও হাইমগো লংমা গনা রক কেবসে মাই সাইয়া গ্রুই আংসে দতনি কতর দরবার খাই যাই সব নং তাবুক টংরাদি আমন উল সরসতি দর পিঙ্গু তাই সঙ্গু তাই সরসতি বো চাগরু সারানি তাজি তাবলে নিনি বিতি রক বাহাই সরসতি সব নাজি আংসে সুইদানি পরিনানি ফরিনাই মসামুং রসামুং তামুং লুংমুং কল কবজা যতমাই ফেমনাই আংসে আংলে অসংসানি কতর কুক আংসে অ কগ্ন খাবাইগুল সরস্বতীর সব নৌকাবুক টঙ্কাদি আবুগুলো সংসানি সেগরখা ধর্ম ন ধর্ম বসাব যে বড় ধর্ম মতে টংনাই ধর্ম মতে তুই টংনাই বি কোনো পাখরই ধর্ম রাজা দুটি কথাঙ্গি সৌকা স্বর্গব অমতগুলো টংনা নাংলিয়া ধর্ম তুই টংনাই যতনা হামজগু কেবস নাশিয়া বন আবন বাকই ধর্মসে অব্যবের যতসে কদর তাই কাহাম অ কগ্ন খানা বাই পাই বব হিন্দু খা নংতাবুক আসুক সিদি হিনকা পাইথক কর্ম সংখ্যা লক্ষ্মী সরস্বতী ধর্ম কর্ম লক্ষ্মী সরস্বতী ধর্ম বরক জানি যা বিটি সাবাখ্যা নীলে বক্তি বিটি ভাই সাগ্রা সিদি আপুর কর্ম করে না খাই সাজাব আও তাবুকলে আরি নানবাড়ি মা সাইজে নাই নুখা যেন যত ও সংসার ফাইনি জানি জানি অ তালি খাও সৈজাক তোমানি মা যাক নাই কে বইয়া কবাদি একটা প্রবল বাক্য তব ব্রহ্মা লিখন না যায় খন্ডন ও সৈজাক নয় কেব কাতিরি মাইয়া বা তাক নারায়ণ সিধু কাতিরি মাইজাফু আমি নাইমেনি তাও হাই হাই সেন ফুকা সুন্নানি পুল্লা সরস্বতীর হিন আং নগ পরমাইজা অংতং ফ্রু নাফুর বরথাং নাফুর বরথাং দঙ্গি আনি কত নং ফাইমাইয়া দে নং কতর অংসৈমাইয়া লক্ষ্মীর হিনফুকা আনি আমা মাই খাকসা থাপলা খাকসা কুরুরি ফ্রু নাফুর বর দঙ্গি নঙ্গ কতর মাইয়াছে ধর্ম সৌকা আর গাছ ধর্ম মতে তোমানি বিদিন মুসুক মকফাংনি মুসুক তো এত গরই মুসুক শিকক যা খগে তং ধর্ম মতে তং কসং তং মাসে আনো মুসুক শিকক হই রবি জল দেয় হরু কাবু কষ্টমানি টকা ধর্ম নং ধর্ম আপু তামগৈ সাইমান ফাইয়া ব মুসুক খগে হই নং ধর্ম কতর যা কর্ম কতর ও তবি সাব তংমানি যজ্ঞা মাজাগাই নংখা মাজাগাই নংখা যতন যতন যতমুনি সুরক রাজারক অ দরবার ন খনাবাই পাখিঞ সাজাগৈ হামজাগৈ নাইলেখা সৈসৈ রাজা নিবসাদা হনৈ রাস্তিকা নাইলেখা দেখে বা রাস্তিকা টঙ্কু অ রাস্তিকা নগৈ বসালেখা নং দরবার খাইমানি বেলাই ঠিক ঠিক তাই কুবুই নি দরবার ন যং খনাবৈ বেলাই হামজাকা গা রাজানি সাজক রাজকন্যা বাই আ কইরি আ বরং ন জল সন্তান নাই আ বরং ন তাই রেখা তাই হাসতে অর্ধেক বাই রেখা বাগরিখা হাসতে বর্ধেক মন বাগরিখা সাব কথা কথমা অন্য পাখিয়া খাবো তা হোক বুক

토로 말라나네 자도 자도

Tomorrow, no, bahayang kogoy tong no.

মন হলিয়া যত দিন খাইব ফাইর খাইর সাল খাইব থাংর থাংর

thân bố cổ bố dân thân.

pangrigla khamo na na na jadon

Once so good, man holy, yeah.

ঊর্ধ্বমতি দেবরমণি যাদুনির সাপুং খানাবাইখ্যা আকাশবাণী আগরতলা তাবো খানালাইনে খানানি পান্ডা আওয়াই বেতাম খানাফুংনি দামদক নৈচিবা সতীতামফ্রু হায়ুনি খরাং পান্ডাও কণ্ঠতি জমাতিয়ানি রেসাপুং খানার জাগানা দিবনি দামচিনি তামানি জরাও পুলেলেলামানি জরাও তাং বিতিও লেবু কাইমানতুই ছেজেথানি কক আবনি উল প্রভারানি দেবরমানি জাদুনি রেসাপুং খানার জাগানা আপনি উলন কমলা সাগরনি থুমনু খানার জাগানা আপনি উল প্রহার দেবরমানি রেসামুং কতাল খানার জাগানা হনি দামসিনি তামানি জরাও পুলা রেডিও সিরিয়াল খি কবা নি খাকসি থাম বখা খানার জাগানা আপনি উল ধনপতি দেবরমানি জাদুনি রেসাপুং খানার জাগানা আসুজরা খানানি পান্ডা অভিভূতা খানা বাইখ্যা আকাশবাণী আগরতলা অবনী লগিনে পাইখে তিনি সাঞ্জা জারানি কক বড় আওয়াই পান্ডা যত্তনন হাম্বায়।

শুনছিলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। এরপরে ককবরক এবং বাংলা স্থানীয় সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে সৃষ্ট জনবিন্যাস পরিবর্তনের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় কেন্দ্র একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকার এই কমিটির সভাপতিত্ব করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ড্রোনের মাধ্যমে মাদক ও অস্ত্রের চোরাচালান রোধ করতে সরকার আগামী ছয় মাসের মধ্যে অ্যান্টি ড্রোন সিস্টেম স্থাপন করতে চলেছে। তিনি আজ রাজস্থানের বিকানিরের চাঞ্চুর সীমান্তে বিএসএফ এর একটি সমাবেশে ভাষণ দিচ্ছিলেন। নতুন দিল্লিতে কোয়াড বিদেশমন্ত্রী বৈঠকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জোর দিয়ে বলেছেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে আন্তর্জাতিক সমৃদ্ধি ও স্থিতিশীলতার চালিকা শক্তি হিসেবে তুলে ধরতে হবে। আজ বৈঠক শেষ হয়েছে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, কেন্দ্রীয় সরকার বিজ্ঞান গবেষণা স্টার্ট আপ ও প্রযুক্তি নির্ভর উন্নয়নে পশ্চিমবঙ্গকে বিশেষ গুরুত্ব দেবে। আজ তিনি কলকাতায় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন। আইপিএল ক্রিকেটের প্লে অফ পর্বে ধর্মশালায় বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের মুখোমুখি হয়েছে। আসছে বিস্তারিত খবরে। অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে তৈরি হওয়া জনবিন্যাস পরিবর্তনের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় কেন্দ্র একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

0: জানিয়েছেন, এই কমিটির সভাপতিত্ব করবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকার। জনগণনা কমিশনারের পাশাপাশি প্রাক্তন আইএএস আধিকারিক দুর্গাশঙ্কর মিশ্র, প্রাক্তন আইপিএস আধিকারিক বালাজি শ্রীবাস্তব এবং অর্থনীতিবিদ ডক্টর শামিকা রবিকে এই কমিটির সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সচিব এই কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। গত বছর লালকেলা থেকে দেওয়া তাঁর স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনবিন্যাসের পরিবর্তন বিষয়ক এই উচ্চ পর্যায়ের কমিটি গঠনের কথা ঘোষণা করেছিলেন।
1: मैं आज देश के सामने एक चिंता एक चुनौती के संबंध में आगाह करना चाहता हूँ। षड्यंत्र के तहत देश की डेमोग्राफी को बदला जा रहा है, एक नए संकट के बीज बोए जा रहे हैं और ये घुसपैठिए मेरे देश के नौजवानों की रोजी रोटी छीन रहे हैं, एक घुसपैठिए मेरे देश की बहन बेटियों को निशाना बना रहे हैं, ये बर्दाश्त नहीं होगा। एक घुसपैठिए भोले भाले आदिवासियों को भ्रमित करके उनकी जमीनों पर कब्जा कर रहे हैं, ये देश सहन नहीं करेगा। और इसलिए एक हाई पावर डेमोग्राफी मिशन शुरू करने का निर्णय किया है।
0: শ্রী শাহ বলেছেন, অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে এক ধরনের অস্বাভাবিক জনবিন্যাস পরিবর্তন ঘটেছে, যা যে কোনো জাতির বর্তমান ও ভবিষ্যতের জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এটি কেবল দেশের সার্বভৌমত্বের সঙ্গে যুক্ত নয়, বরং জাতীয় নিরাপত্তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক কাঠামোর গভীর পরিবর্তন এবং আদিবাসী সমাজের সুরক্ষার মতো বিষয়গুলির সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ অপারেশন সিন্ধুরের সময় বর্ডার সিকিউরিটি ফোর্সের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, এই বাহিনী সীমান্ত সুরক্ষার সঙ্গে ওই অঞ্চলে বসবাসকারী সাধারণ মানুষের মনোবল বৃদ্ধি করেছে। সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে আরও মজবুত করার জন্য তিনি বিএসএফ, সেনাবাহিনী, প্রশাসন এবং অনুপ্রবেশের জন্য সতর্ক নাগরিকদের নিয়ে একটি চতুর্মুখী ব্যবস্থা গড়ে তোলার কথা বলেন। রাজস্থানের বিকানিরের কাছে বিএসএফের সঞ্চু পোস্টে প্রহরী সম্মেলনের ভাষণে তিনি একথা বলেন। সীমান্ত সুরক্ষায় সীমান্তের গ্রামগুলিতে বাসিন্দাদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, এই গ্রামগুলিতে জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের কথা গুরুত্বের সঙ্গে চিন্তা করা হচ্ছে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের সশস্ত্র বাহিনী এবং আধাসামরিক বাহিনী নতুনভাবে সজ্জিত হয়েছে, সেই সঙ্গে দেশের নিরাপত্তা ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে। অন্যদিকে তিনি সীমান্তে নবনির্মিত 14টি মহিলা ব্যারাকেরও ভার্চুয়ালি উদ্বোধন করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার ড্রোন প্রতিরোধী ব্যবস্থা নির্মাণের লক্ষ্যে অগ্রসর হচ্ছে। ড্রোনের সাহায্য নিয়ে ড্রাগ ও অস্ত্রোপচার বন্ধ করতেই এই ব্যবস্থার কথা ভাবা হয়েছে বলে শ্রী শাহ মন্তব্য করেন। তিনি জানান, ছ মাসের মধ্যে এই ব্যবস্থা কার্যকর হবে। আজ রাজস্থানের সঞ্চু আউটপোস্টে বিএসএফ কর্মীদের উদ্দেশ্যে ভাষণ প্রসঙ্গে তিনি বলেন, সীমান্ত পাহারা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু দেশের অভ্যন্তরের অস্থিরতার ব্যাপারেও সমান মনোযোগ দিতে হবে। ড্রোন প্রতিরোধের ক্ষেত্রে স্থানীয় পুলিশ ও প্রশাসনকেও এগিয়ে আসতে হবে। কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠক আজ নতুন দিল্লিতে শেষ হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বৈঠকে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও, অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং এবং জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি। বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে ডক্টর জয়শঙ্কর কোয়াড রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্ব দেন। ডক্টর জয়শঙ্কর আরও বলেন, সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, এর ফলে ওই এলাকায় নজরদারি ও সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে সজাগ থাকার পাশাপাশি লজিস্টিক্স নেটওয়ার্ক, ইন্টারনেট কেবল, প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধি এবং মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলা এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম সংক্রান্ত সহযোগিতার সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলি ভারত প্রশান্ত মহাসাগরীয় সামুদ্রিক নজরদারি উদ্যোগ এবং সামুদ্রিক ক্ষেত্রে একটি যৌথ কার্য পরিচালনার বিষয়ে একমত হয়েছে।
2: As democratic nations, we also devoted attention to countering the common threat of terrorism. There must be zero tolerance for terrorism, and nations subject to terrorist attacks have the right to defend themselves. A free and open Indo-Pacific has many dimensions and facets. Our meeting today took stock of the progress in many of them while encouraging exploration in others. In the coming days, whether it is economic activity, energy trade, or maritime commerce, the Indo-Pacific will become even more important to the world.
0: তিনি বলেন, গুরুত্বপূর্ণ খনিজ সংক্রান্ত রূপরেখা বৈঠকে চূড়ান্ত করা হয়েছে। এছাড়া কোয়াড রাষ্ট্রগুলি ভারত আমেরিকা গুরুত্বপূর্ণ খনিজ রূপরেখা চুক্তিও স্বাক্ষর করেছে। বিদেশমন্ত্রী আরও জানান, কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলি সন্ত্রাসবাদ মোকাবিলায় যৌথভাবে কাজ করবে। প্রযুক্তি ব্যবস্থাপনা, আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রে ভারত প্রশান্ত মহাসাগরীয় জ্বালানি নিরাপত্তা সংক্রান্ত উদ্যোগের কথাও আজ ঘোষণা করা হয়। এদিকে মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেন, কোয়াড ক্রিটিক্যাল মিনারেলস ফ্রেমওয়ার্ক, খনিজ প্রক্রিয়াকরণ এবং খনিজ পদার্থের পুনর্ব্যবহার সহ অন্যান্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করতে এই চার দেশ বদ্ধপরিকর। তিনি বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জ্বালানি নিরাপত্তার বিষয়ে কোয়াডের উদ্যোগ আঞ্চলিক জ্বালানি স্থিতিস্থাপকতাকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে।
3: On the areas of cooperation, and it's also interesting that on the areas that we are working together on have become

0: more relevant and more important because of recent events around the world. And so today, I think we'll make even further progress on operationalizing our relationship, on the areas that we can cooperate on. And by the way, the most interesting thing about the Quad is not simply that we are, it is a gathering of four strategic allies in which we come together to sort of compare notes about areas of common interest, but also not only is it increasingly becoming a forum by which we begin to take action.
1: অন্যদিকে জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি বলেন, হরমুজ প্রণালীতে মুক্ত নিরাপদ নৌচলাচল নিশ্চিত করার পাশাপাশি পশ্চিম এশিয়ায় স্থিতিশীলতা ফিরিয়ে আনার ক্ষেত্রে কূটনৈতিক প্রচেষ্টার গুরুত্বের উপর জোর দেওয়া অত্যন্ত প্রয়োজন। অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ইয়ং বলেছেন, নিরাপদ ও নির্ভরযোগ্য সরবরাহ শৃঙ্খল অর্থনৈতিক ও কৌশলগত স্থিতিশীলতার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। শ্রী নরেন্দ্র মোদী আজ 12 বছর প্রধানমন্ত্রিত্ব উদযাপন করছেন। গত 12 বছর ধরে তিনি সরকারকে জনমুখী করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। 2014 সালের আজকের দিনে অর্থাৎ 26 মে তিনি প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দিনের সফরে আজ সিকিম পৌঁছে সেখানকার অর্কিড সংগ্রহশালা এবং তিব্বত চর্চার কেন্দ্র নামগিয়াল ইনস্টিটিউট ঘুরে দেখেন। অর্কিড সংগ্রহশালায় তাকে স্বাগত জানান রাজ্যপাল ওম প্রকাশ মাথুর, মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং এবং অন্যরা। আগামীকাল রাষ্ট্রপতি নাথুলা পাস যাবেন ও সিকিম বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন। কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উদযাপন উপলক্ষে আজকের প্রসঙ্গের বিষয়ে চিরসংগ্রামী নজরুল বিশিষ্ট নজরুল গবেষক ডক্টর বাঁধন সেনগুপ্তর সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় সরকার বিজ্ঞান গবেষণা স্টার্টআপ ও প্রযুক্তি নির্ভর উন্নয়নে এবার পশ্চিমবঙ্গকে বিশেষ গুরুত্ব দিতে চলেছে। কলকাতায় আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দীর্ঘ বৈঠকের পর কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং একথা জানান। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বিজ্ঞান গবেষণা উদ্ভাবন এবং স্টার্টআপ সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবার দ্রুত পশ্চিমবঙ্গে চালু করা হবে। জিতেন্দ্র সিং জানান, পশ্চিমবঙ্গে বিজ্ঞান ও শিক্ষার শক্তিশালী পরিকাঠামো রয়েছে, সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে রাজ্যে গবেষণা, ক্লিনিক্যাল ট্রায়াল, বায়োটেকনোলজি এবং উদ্ভাবন ভিত্তিক শিল্পে নতুন দিগন্ত খুলতে চায় কেন্দ্র। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি আজ চেন্নাই এবং মাদুরাই জুড়ে 5টি স্থানে চল্লাশি অভিযান চালিয়েছে। রাজস্ব গোয়েন্দা দপ্তরের ডিআরআই এর পক্ষ থেকে অভিযুক্ত জন ব্রিটো এবং অন্যদের বিরুদ্ধে দায়ের করা দুটো ফৌজদারি অভিযোগের ভিত্তিতে অর্থ পাচারের তদন্ত শুরু হয়েছিল। সেই তদন্তের সূত্র ধরে অর্থ পাচার প্রতিরোধ আইনের আওতায় অনুসন্ধান চালানো হয়। ইডির মতে এই চক্রটি বিপুল পরিমাণ মাদকদ্রব্য পাচারের সঙ্গে জড়িত। দিল্লিতে তীব্র তাপপ্রবাহের কারণে ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি হলুদ সতর্কতা জারি করেছে। রাজধানীতে তাপপ্রবাহের পরিস্থিতি আগামীকাল পর্যন্ত চলবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। রাশিয়া গতরাতে ইউক্রেনের দিকে 100টির বেশি ড্রোন এবং 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইউক্রেনীয় বিমান বাহিনী আজ এই তথ্য নিশ্চিত করেছে। পূর্ব লেবাননের একটি গ্রামে ইসরায়েলি বিমান হামলায় 12 জন নিহত হয়েছেন। সেদেশের সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গতরাতে বেকা উপত্যকার মাসকারা গ্রামে এই হামলা চালানো হয়। ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী মনসুখ মান্ডবিয়া আজ বলেছেন, 2036 সালের অলিম্পিক গেমসের তালিকায় যোগাসনকে অন্তর্ভুক্ত করার কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। নতুন দিল্লিতে একটি সাংবাদিক সম্মেলনে শ্রী মান্ডবিয়া বলেন, আগামী মাসের 4 থেকে 8 তারিখ পর্যন্ত আহমেদাবাদে প্রথম বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপ হবে, যা আন্তর্জাতিক পরিসরে দেশের এই ঐতিহ্যবাহী যোগাসনকে ক্রীড়াক্ষেত্রে নতুনভাবে প্রতিষ্ঠিত করবে। আইপিএল ক্রিকেটের প্লে অফ আজ থেকে শুরু হচ্ছে। আজ সন্ধ্যায় ধর্মশালায় কোয়ালিফায়ার 1 ম্যাচে মুখোমুখি হচ্ছে গুজরাট টাইটান্স এবং বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শেষ করার আগে বিশেষ খবরের কিছু অংশ আরো একবার। অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে সৃষ্ট জনবিন্যাস পরিবর্তনের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় কেন্দ্র একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ড্রোনের মাধ্যমে মাদক ও অস্ত্রের চোরাচালান রোধ করতে সরকার আগামী 6 মাসের মধ্যে অ্যান্টি ড্রোন সিস্টেম স্থাপন করতে চলেছে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ 7টা বেজে 50 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতুমা পরিবহন বানিদেব বর্মা তিনি নিকক্তমা বুবাক রকমখা রাষ্ট্রবক্রক যুবদী মুর্মু তিনি নখা সালতামনি সিকিম বেড়াইমাও থাংখা পিএম ওয়ানি তাংবতাঙ্গ লোক হামক্রাই রুকজাক কতর স্লাই মুক্তুবুখা ডিপার্টমেন্ট অব টেলিকমিউনিকেশন কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি হদালামনি বিশিন্তি শাখা ফাতারহা কতর নিরাইদা চায়াতে খেল লুকু হাফ ফাইমাতাই গুবন ভেরবাই অংমানি লুকু বাংমা নকা শুনানি বাগৈ কেন্দ্রনি হাফাং কুচুক বেরেমনি কমিটি কাইসা স্নামখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক শাহা তিনি দিল্লি কেতাল মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী বাই কগলাম সালাইখা তাবুক ককতমা শুক্রবই রাষ্ট্রবক্রক দ্রুপদী মুর্মু তিনি নখা সালথামনি সিকিম বেড়াইমাও থাংখা বেড়াইমা জরাব কিচাসুক পান্দাও মানজাগানো তাই থাইরক বেড়াই নায়ানো

खना राष्ट्रवक्रक चीन आरिगानानी आमसाय नाथु लापास बेराय नायमाव थांगानो दाय आरो मुरुगमाव तंजाक सेंग्राग रोगबाय ककलाम शालायानो उलो गेंगटकनि सिकिम रंगनग युंग संजाजाक पांडा मानजागानो राष्ट्रवक्रक बेरायमानि सालथामनि सालो गेंगटकनि पालजोर स्टेडियाम सिकिम पुलिस न प्रेसिडेंट पुलिस कलर्स याफारानो राष्ट्रवक्रक थांगमानो रोगै सिकिम कराक नायमो थांनि जुगालिमु नाहारजाखा मंत्रीवक्रकनि वाईफाई एक्सेस नेटवर्क इंटरफेस एबा पीएम वानी तांगो तांगो लुकु हामक्राय रुगजा कतर स्लाइमुंग तुबुखा डिपार्टमेंट ऑफ टेलीकम्युनिकेशन कताल सेबो लैपटॉप ताई जुदा जुदा डिवाइस हो क्यूआर कोड नि सेब बाय लाइटे साके लॉगिन खलाई माननाय आबुनी लगी लगी जरा गिचाव लाइटे सा वाईफाई प्लान चल खलाई जाखा लाइटे साके चोंगे माना न पीएम वानी हॉटस्पॉट नि मुंगबो थानसा रायदाव तुबुजागानो मानजुमुंग नायखुंनि बखाखते साजा खास नाम फिजागदा हि मुंग रगै बुस्कां जुलाई तालनि बिशिंग हाकतर गनांगै अकताल सेब चल खलाय जागानो कलाइताय लाइतेसा डिजिटल मानजुमुंग हाकतरनि बेबाक लेकुरगनि थानि सगैरे नावा हाफांनि असाथारमुं কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি হদালামনি বিশিন্তি শাখা ফাতাল হাকত নিরাইদা চায়া তুই খেল লুকু হাফাই মাতায় কুবুন ফের বাই ইংমানি লুকু বাংমানকা শোনানি বাগে কেন্দ্রী হাফাং কুসুক বেরামনি কমিটি কেসা স্নাম খা ও কমিটি নি তুই ফাঙ্গাঙ্গানো সুপ্রিম কোর্ট নি আগিনী দরবার ফাং প্রকাশ প্রভাকর নওলেকর কমিটি নি আদং চংজাখা লুকু লেখামুংনি কমিশনার দুর্গা শঙ্কর মিশ্র হাবায়া কার্যাক আইপিএস অফিসার বালাজি শ্রীবাস্তব তাই রাংথং চেরি নাইকরণ দক্ত শমিকা রবি স্বরাষ্ট্র কক্ষ মাইনকনি কথাজাক তাঙ্করা অ কমিটি ও আদং অক্রাঙ্গি সামুং তাঙ্গানো দিল্লি কতাল কুয়াড বুইহা মন্ত্রী রগ্নি কগলাম শালাইমা পাইখা কগলাম শালাইমান তৈদুলখা ভারত নি বুইহা মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আর মানজাখা অস্ট্রেলিয়া জাপান তাই মার্কিন বুইহা মন্ত্রী রক কগলাম শালাইমায়া গুলা বুইহা মন্ত্রী ডক্টর জয়শঙ্কর শাখা কুয়াড হা কত নিবিশিং তৈম নি চুবাচু নাইচম মু লুকু রগ্নি চুবামুং তাই দেরামুং কা সুমুঙ্গ চুবালাইমুং তাই বকরা খ্লাই জাগানো দিল্লি কতাল সংসাজা কুয়াড বুইহা মন্ত্রী রগ্নি কগলাম শালাইমা ও ইন্দো পেসিফিক আম চাইনি তাই হাকতর ফাতানি তং হালকন তুই ককলাম সালাই যাখা তাই থানসানি সামং বুতাং ন চাসারনান তুই ককলাম উংখা বুইহা নাইখং ইয়াকবারা তাংরা কে নাগরাজ নাই দুসাখা কুয়ার তাই ফিয়কজাগ ইন্দো পেসিফিক সংসাইতি সানা কক রেখা কুয়াট ককলাম সালাই মাও তুই ইং নাই মথাং রাং থং হামক্রাই তাং সেপ তাই লুকু চুবামুং ন তুই ককলাম উংখা বসাখা তুই ইং নাইচম মুং ক্রাক খ্লাইনাও ইন্দো পেসিফিক মেরিটাইম সার্ভাইলেন্স কলাবোরেশন চল খাই যাখা হাস্তিনি বেবাক হামক্রাইনি কগ্ন তুই মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি দিল্লি কতাল মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদি বাই সবাই শুক্রবি কগলাম শালাইখা মন্ত্রী অক্রা হদালাম শাখা ত্রিপুরানি হামক্রাই কাহাম নাইকল মুং তাই মথানি জুদা জুদা বাবাইন তুই মন্ত্রী বক্রক বাই কগলাম শালাইমা চাসামুং গনাং ইংখা মন্ত্রী অক্রা মন্ত্রী বক্রক আমা ত্রিপুরা সুন্দরী মান্ডবনি মাংফলি সকাত ইয়াফারখা বতাইব শাখা প্রসাদ নাংবুতাংনি সেব বাই মান্ডব নকলাস নামই তিসা জাকমা বাই ত্রিপুরা সুন্দরী মান্ডব বেড়াইনাই তাই টং থারণ চাজাক নাই রুথুমা বাংখা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খানাই টংবায় আকাশবাণী ককটমানী আপডেট মান্না বাকি লগ ইন খাইডি www.newsonair.com নিউজ অন এয়ার এপ তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম AIR নিউজ অ্যালার্টস ইউটিউব নাইডি নিউজ অন AIR অফিসিয়াল আবনো কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রী ককটমা আপডেট মান্নাকে টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক AIR নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা ও নাইনা নাঙ্গানো মন্ত্রীবক্র নরেন্দ্র মোদি ও তালনি থামচিসা সালমারি ককটি সালনি ফুং দামচিসা ও আকাশবাণী নি মন কি বাত পান্দাও হাকতর তাই বুই হাকতর নি লুকো রকবাই কগলাম শালায়ানো অব উঙ্গানি মন কি বাত নি ফিল সারা থামচি ব্রিবেরেমনি পান্দা মন্ত্রীবক্র লুকো রকন বরগনি ওয়ান শুকমা খাকামা কগ্ন মন কি বাত ও সাহরনানি কবক্ষা মাই গভ ওপেন ফোরাম এবার নমো অ্যাপস লুকো রকনি ওয়ান শুকমুং রঙ রহরে মানানো টোল ফ্রি নম্বর 1800 1811 7800 ও নাম্বার কল খাই হিন্দি এবা ইংরেজি বাই ওয়ান শুক মুরং রেকর্ড খাই মানানো আবনো কারিব 1922 নাম্বার মিস কল রুই যে লিঙ্ক মানানো আরো ও এস এম এস খাই মান বাইয়ানো ফোন লাইন ও তাল নি বুসকাং শাল নই চিচুকু জরা ফিয়ক জাক টঙ্গানো মন্ত্রী প্রধানমন্ত্রী জনধন তাংবতাঙ্গ কাহাম্মান মারি মানে হাস্তিনি লুকুরকনি লাংমাও আলাইদা খে ব্রী রকনি লাংমাও স্লাই মুং লুকজাখা বেঙ্কনি সেপ তাবুক তাইব লাইতে সাঙ্গই টঙ্কসং টঙ্গাই লুকুরক সেপ কাহাম নাহারমান

0: খানাদি আবনতেই কক থুম কাইছা।
1: প্রধানমন্ত্রী জনধন যোজনা নিশেব বাই বুকস আর ব্যালেন্স অ্যাকাউন্ট খুলকনা রূপে ডেবিট কার্ড বিমা নিশেব তাই হাপাঙ্গি দাদাক সিদাক সেব মান্না সেব নাম দেখা আবাই কবাং খাই কামি তাই হাসু কাম চাইনি লুকরকনি লাংমা ও খা কচমুং তাই নাইমথাং তুবুখা সালথাং ত্রিপুরা হাঙ্ক নাইকলফাং ডক্টর বিশাল কুমার সাকা জনধন তাং বতাং নিশেব বাই শিকলা শিকলি রকনি লগি লগি হুকবার খাইনাই রকন খবই হদানি বেবাক দালনি লুকরকনি রাংথংনি হামক্রাই তৈ বোপরা গঙ্গানো তাই যত চুকচাক লুকরকন আবনি বিশিঙ্গ তুবুনা ও সেব
2: हमारी जितने भी गवर्नमेंट की स्कीम्स हैं वो सभी बैंक अकाउंट खाते से होती है, जनधन अकाउंट के थ्रू दिया जाता है, साथ इनको आधार से लिंक भी कर दिया गया है, तो जो प्रिफरेंसेस हैं वो बहुत रिड्यूस हो गए हैं। साथ ही साथ जनधन योजना के तहत प्रधानमंत्री सुरक्षा बीमा योजना एवं अटल पेंशन योजना भी डिस्पर्स की जाती है, इससे भी आम जनता को बीमा सुरक्षा के अंतर्गत लाया गया। इन 10 सालों में ये जनधन योजना के अंतर्गत गवर्नमेंट की स्कीम्स एवं लोगों के अंदर जो फाइनेंशियल लिटरेसी इंक्रीज हुई है, इसकी वजह से आम जनता को कई कई कई गुना ज्यादा फायदा होगा। हम उम्मीद करते हैं कि पीएम जनधन योजना से जुड़े हमारे जो किसान भाई बंधु, हमारे जो छोटे लघु उद्योग में काम करने वाले बंधु हैं, उनको और इजी तरीके से लोन मिले और वो देश की और अपनी उन्नति में हमारा सहयोग करें।
1: বেবাক নিলে বই প্রধানমন্ত্রী জনধন তাং বতাং হাস্তে নি লুকরকটি রাংথং হামক্রাই খ্লাইনা ও তেই নাইম থাংক্রাক খ্লাইনা ও হামক্রাই নিলাম বুসকাঙ্গি থাংনা ও নাংমানি বারজা ইয়াসা গই তঙ্গো কক্তুমা খতনি সিমি আং বিপূর্ণা আকাশবাণী আগরতলা।
0: স্টেট লেভেল ব্যাংকার্স কমিটি নি লিড ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক নি চেতন ভাই তিনি আগরতলা ও মেগা ক্রেডিট আউটরিচ প্রোগ্রাম জুদা জুদা হাফাং নি তাং বতাং নি বিশিং কাইচি সাই সারা দক চি নই অ্যাকাউন্ট ব্যবাগে খক ব্রই রাচি চুকু রাজাক চি সা রাসাই রাং নি লাকাই গো সিমুং তাং লাই ইয়াফার জাখা ও লাকাই রক নি বিশিং গ খুরচা জাক নাই ইনকাম মুদ্রা যোজনা পিএম স্বনিধি পিএম ইজিপি পিএম বিশ্বকর্মা আকরক এমএসএমই কিষাণ ক্রেডিট কার্ড এইচএস দিন খবুই জুদা জুদা লাকায় পান্ডাও কেন্দ্রনি রাং নাইখুংনি রাং থং শেব্বে দেখনি তাংরা এম নাগরাজ উনকুতি হাংকর পেচার থলনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক নি কতাল এটিএম তাই শান্তির বাজার নি ইউনিয়ন ব্যাংক নি কতাল বেদেকন ভার্চুয়াল তৈ চেঙ্গি রেখা পান্ডা মাঞ্জা খা সচিব ওকরা জে কে সিনহা তাই জুদা জুদা ব্যাংক নি কুচুক আচুক থাইনি দাগি ফাংশং ইয়াঙ্গ আবুল শেখাং তিনি এম নাগরাজ উদয়পুর নি রাজস্বী হল সংচাজা ক্রেডিট আউটরিচ প্রোগ্রাম ন চেঙ্গি রেখা পান্ডা ও কগনার ম বসাখা কেন্দ্র তাঙ্গু তাঙ্গ ব্যাংক নিলাকায় নাহারি বাই থাংচুক যাক অংনা সেপ তঙ্গ হাফাং তাই ব্যাংক মুচুং নাই রকনি লগি তঙ্গ পান্ডা ও মুদ্রা লাকায় হুকবার লাকায় কিষাণ ক্রেডিট কার্ড আ এর রিমুং বাই থাংচুক যাক বদল এম এস এম ই তাই জুদা জুদা হুকবার গদাল যাক লাকায় অকাই ব্রই সাই বারাস নি চিস নি ব্যাংক অ্যাকাউন্ট খক সারা বারো যাক ব্রই চির যাক রাং নিলাকায় রানা গসিবুং রেখা আবনো কারাই নাবর্ট নিচু বাচু বাই ত্রিপুরা ও কাইসা সা খাম্ম থানি সেব খরক থামচি ব্রি রিয়াং জনজাতি নি সেব নাহার নাই রকনি লাংমা হামক্রাই খ্লাইনা ও খক সা রাজাক দকচি সা রাসাই চারচি ব্রি সাই রাং নি গোসিমুং রেখা পান্দাও লাম শকমানি কগনা রেখা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক নি এক্সিকিউটিভ ডিরেক্টর এম পারামা বিশম কগলব কৃদং কাজী নজরুল ইসলাম নি আসাইমা সালরেগে খুলুমুয়া ফরকা মন্ত্রী অগ্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা হদালামনি বিশিংতি বসাখা লোকো হামজাক মুংতাই কথা লাইমুং শিচারি মুংনি লাম ফুনুক নাই নজরুল বিনি কক্রবাইনি সামুং রচাপ মুংতাই কগলব নি বিশিংতি বিশি বিশি রমই লোকো রকনি খাও খা থাংসার নাই ইংগি তঙানে বিনি কমর ফ্লাইয়াস নাম মুংচিনি রাইদা চায়া রগ্ন কেবেঙ্গি থিনাংনি লামা হিমনানি ফানরুয়ানে নিশিমি সিএনজি তাই পিএনজি নি মরক মারি বাংখা তিনি ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেড নি ম্যানেজার পৃথিবীরাজ ভট্টাচার্য ককমুং কাইসাও সাকা সিএনজি নি মরক মারি সালথাং ত্রিপুরা হাংখর খানা নিশিমি কেজি থেকে খক নিবাঙ্গে খক চার্চিস নি লেপচি বা অঙ্গানে গুমটি হাংখর ব খক নিবাঙ্গে অংখা খক চুকুচি সা লেপ চুকুচি বা পিএনজি নি মরক মারি সালথাং ত্রিপুরা হাংখর ইউনিট ঠিকই অংখা খক ব্রৈচি বা লেপ চার্চি চার গুমটি হাংখর অঙ্গানে খক ব্রৈচি চুকু লেপ চুকু চিচুকু হাফাং নি কোয়ার্টার রগ পিএনজি নি মরক মারি সালথাং ত্রিপুরা হাংখর বাঙ্গি ইংখা খক বাচি লেপ ব্রিজি থামতাই গুমতি হাংখর খক বাচি ব্রি লেপ চুকু চিচুকু সালথাং হাংখর বানিয়াতাই স্নামখর র পিএনজি নি মরক মারি ইউনিট থেকেই বাংখা খক বাচি স্নি লেপ ব্রিজি বা গুমতি হাংখর মরক মারি বাঙ্গি ইংখা খক বাচি ব্রি লেপ নিচি চার বুসকাং দামনি চিব্রিয় হাস্তিনি সালথাং ধলাই উনকুটি খোয়াই সালচি সালগ্রাতাই সিপাহী জলা হাং सांग कर फेरांग कगे वातिक बांग वायमान होने हजाक मंगरखा नबर तेबर नायखुंग खना सालनी शाखानी तुम्हारी।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী। আজকের বিশেষ বিশেষ খবর হল, রাজ্যের সার্বিক উন্নয়নের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার বৈঠক অনুষ্ঠিত। রাজ্যের কৃষকদের আর্থসামাজিক মান উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে বৈঠক করেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, অনুপ্রবেশ ও অন্যান্য কারণে সৃষ্ট জনবিন্যাস পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য কেন্দ্রীয় সরকার একটি উচ্চস্তরের কমিটি গঠন করেছে। কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী আজ রাজ্যে সর্বত্র নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে। রাজ্যের সার্বিক উন্নয়নের বিষয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে জানান, ত্রিপুরার উন্নয়ন, সুশাসন এবং সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের প্রতিকৃতি সম্বলিত ফটোফ্রেম উপহার দেন। তিনি আরও জানান, প্রসাদ প্রকল্পের মাধ্যমে মন্দির প্রাঙ্গণ উন্নয়নের ফলে পর্যটক ও ভক্তদের আগমন বেড়েছে। ভারতের ডিজিটাল পরিষেবাকে শক্তিশালী করতে এবং নাগরিকদের ইন্টারনেট ব্যবহার সহজতর করার লক্ষ্যে টেলিযোগাযোগ বিভাগ পিএম ওয়ানি অর্থাৎ প্রধানমন্ত্রীর ওয়াইফাই অ্যাক্সেস নেটওয়ার্ক ইন্টারফেস কাঠামোর অধীনে একগুচ্ছ ব্যবহার বান্ধব সংস্কার চালু করতে চলেছে। যোগাযোগ ও গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী ডক্টর চন্দ্রশেখর পেম্মাসানি বলেছেন, পিএম ওয়ানি হল সার্বজনীন পাবলিক ওয়াইফাই ব্যবহারের একটি প্ল্যাটফর্ম এবং এটি ব্যবহার উপযোগী করে তোলা হচ্ছে। উল্লেখ্য, কিউআর ভিত্তিক এই লগ ইন ব্যবস্থার মাধ্যমে ফোনে কোড স্ক্যান করেই ল্যাপটপে সহজে সংযোগ স্থাপন করা যায়। রাজ্যে কৃষকদের আর্থসামাজিক মান উন্নয়নের লক্ষ্যে আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে কৃষিমন্ত্রী রতনলাল নাথ বৈঠক করেন। বৈঠকে রাজ্যের কৃষিক্ষেত্রে আধুনিক পরিকাঠামো গড়ে তোলা সহ কৃষকদের কল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কৃষিমন্ত্রী শ্রী নাথ জানিয়েছেন, বৈঠকটি ফলপ্রসূ হয়েছে। স্টেট লেভেল ব্যাংকার্স কমিটির লিড ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে আজ আগরতলায় একটি মেগা ক্রেডিট আউটরিচ প্রোগ্রামে বিভিন্ন সরকারি প্রকল্প ও খাতের অধীনে 10,162টি অ্যাকাউন্টে মোট 419,11,00,000 টাকা ঋণের মঞ্জুরিপত্র প্রদান করা হয়। এই ঋণগুলির মধ্যে উল্লেখযোগ্য হল মুদ্রা যোজনা, পিএম স্বনিধি, পিএম ইজিপি, পিএম বিশ্বকর্মা, অন্যান্য এমএসএমই, কিষাণ ক্রেডিট কার্ড, এসএইচজি সহ অন্যান্য ঋণ। অনুষ্ঠানে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আর্থিক পরিষেবা বিভাগের সচিব এন নাগারাজু বোতাম টিপে 19 জেলার পেঁচারথলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একটি নতুন এটিএম এবং শান্তিরবাজারে ইউনিয়ন ব্যাংকের একটি নতুন শাখার ভার্চুয়ালিভাবে উদ্বোধন করেন। অনুষ্ঠানে রাজ্যের সেরা পারফর্মিং বিডিওদের কাজের জন্য সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আর্থিক পরিষেবা বিভাগের সচিব শ্রী নাগারাজু বলেন, এই বিপুল পরিমাণ ঋণ বিতরণ ত্রিপুরার ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক, স্বনির্ভর গোষ্ঠী এবং যুব সমাজকে স্বাবলম্বী করে তুলতে এবং রাজ্যের অর্থনীতিকে আরও গতিশীল করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বক্তব্য রাখেন মুখ্য সচিব জে কে সিনহা ও বিভিন্ন ব্যাংকের পদস্থ আধিকারিকগণ। এদিকে এর আগে আজ এম নাগারাজু উদয়পুরের রাজর্ষি হলে আয়োজিত ক্রেডিট আউটরিচ প্রোগ্রামের সূচনা করেন। অনুষ্ঠানে তিনি বলেন, কেন্দ্রীয় প্রকল্পে ব্যাংক থেকে ঋণ নিয়ে আত্মনির্ভর হওয়ার সুযোগ রয়েছে। সরকার ও ব্যাংক স্ব উদ্যোগীদের পাশে রয়েছে। যে কোনো ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে ব্যাংক ঋণ দিচ্ছে। তিনি উদয়পুরে সিডবির একটি ক্লাস্টার ডেভেলপমেন্ট শাখারও উদ্বোধন করেন। অনুষ্ঠানে মুদ্রা ঋণ, কৃষি ঋণ, কিষাণ ক্রেডিট কার্ড, মৎস্য চাষ, স্বনির্ভর গোষ্ঠী, এমএসএমই এবং অন্যান্য কৃষিভিত্তিক ঋণের 4,000

0: 177টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে 105 কোটি 40 লক্ষ টাকার ঋণ অনুমোদন করা হয়। এছাড়াও নাবার্ডের সহায়তায় ত্রিপুরার একটি স্বেচ্ছাসেবী স্বাস্থ্য সংস্থার মাধ্যমে 34 জন রিয়াং জনজাতির উপভোক্তার জীবিকা উন্নয়নের জন্য 1,61,84,000 টাকার অনুদান দেওয়া হয়। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর এম পরমাশিবাম। শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা আজ পেঁচারথলের নবীনছড়া এলাকায় সম্প্রতি বজ্রপাতে নিহত ভাই বোনের শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে শোক ও সমবেদনা জানান। রাজ্য বিপর্যয় ত্রাণ তহবিল থেকে 3,80,000 টাকার দুটি মঞ্জুরিপত্র তিনি নিহতদের পরিবারের হাতে তুলে দেন। উপস্থিত ছিলেন কুমারঘাটের ভারপ্রাপ্ত মহকুমা শাসক ডেভিড এল হালাম, পেঁচারথল ব্লকের বিডিও নবারুণ চক্রবর্তী প্রমুখ। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টস এ। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সামাজিক মাধ্যমে জানিয়েছেন, অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে সৃষ্ট জনবিন্যাস পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য কেন্দ্রীয় সরকার একটি উচ্চস্তরের কমিটি গঠন করেছে। এই কমিটির পৌরোহিত্য করবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রকাশ প্রভাকর নওলেকার। কমিটির সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন জনগণনা কমিশনার দুর্গা শঙ্কর মিশ্র, অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার বালাজি শ্রীবাস্তব এবং অর্থনীতিবিদ ডক্টর শমিকা রবি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এই কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31 মে রবিবার সকালে 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 134তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তা ভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গোভ, ওপেন ফোরাম এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। তাছাড়া 1922 নম্বরে মিসড কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও মতামত জানানো যাবে। ফোন লাইন এ মাসের 29 তারিখ পর্যন্ত খোলা থাকবে। প্রধানমন্ত্রী জনধন প্রকল্পের সুফল রাজ্যের মানুষের জীবনে বিশেষ করে মহিলাদের মধ্যে এনেছে ইতিবাচক পরিবর্তন। ব্যাংকিং পরিষেবা এখন আরও সহজলভ্য হয়ে পৌঁছে গেছে সাধারণ মানুষের দোরগোড়ায়। একটি প্রতিবেদন।
1: প্রধানমন্ত্রী জনধন যোজনার মাধ্যমে জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খোলা, রুপে ডেবিট কার্ড, বিমা সুবিধা এবং সরাসরি ভর্তুকি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। ফলে বিশেষ করে গ্রামীণ ও প্রান্তিক মানুষের জীবনযাত্রায় এসেছে স্বস্তি ও নিরাপত্তা। পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডাক্তার বিশাল কুমার বলেন, জনধন প্রকল্পের মাধ্যমে যুবকদের পাশাপাশি নারী, কৃষক সহ সমাজের সব অংশের মানুষের আর্থিক অন্তর্ভুক্তি আরও মজবুত হয়েছে এবং প্রত্যেক যোগ্য ব্যক্তিকে এই সুবিধার আওতায় আনতে সুবিধা হয়েছে।
2: আমার যত গভর্নমেন্ট স্কিম সবই ব্যাংক অ্যাকাউন্ট খাতে সে হতে জনধন অ্যাকাউন্ট কে থ্রু দিয়ে যাতে সাথে সাথে ইনকো আধার সে লিঙ্ক ভি কর দিয়া গয়া তো জো প্রিফারেন্সেস হ্যায় বহুত রিডিউস হো গয়ে। সাথে সাথে জনধন যোজনা কে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা এবং অটল পেনশন যোজনা ভি ডিসপার্স কি যাতে ইসসে ভি আম জনতা কো বীমা সুরক্ষা কে অন্তর্গত লায়া গয়া। ইন 10 সালো মে জনধন যোজনা কে অন্তর্গত গভর্নমেন্ট স্কিমস
1: সব মিলিয়ে প্রধানমন্ত্রী জনধন প্রকল্প রাজ্যের মানুষের আর্থিক ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিত করে উন্নয়নের পথে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রাহুল লোধের প্রতিবেদন, আকাশবাণী সংবাদ, আগরতলা।
0: কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী আজ রাজ্যে সর্বত্র নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে। উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন সোনামুড়া টাউন হলে রাজ্যভিত্তিক অনুষ্ঠানের উদ্বোধন করেন। শিক্ষা ও তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত অনুষ্ঠানে উচ্চশিক্ষামন্ত্রী বর্তমান সময়ের ছাত্র যুব সমাজকে কাজী নজরুল ইসলামের জীবন আদর্শে অনুপ্রাণিত হবার জন্য আহ্বান জানান। উপস্থিত ছিলেন সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান সারদা চক্রবর্তী, সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক সুভাষ দত্ত প্রমুখ। অনুষ্ঠানে সিপাহীজলা জেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নজরুল গীতি, কবিতা ও নৃত্য পরিবেশন করেন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। সামাজিক মাধ্যমে তিনি জানান, সাম্য, মানবতা এবং সৌভ্রাতৃত্বের চেতনার অগ্রদূত নজরুল তাঁর মনময় সাহিত্যকর্ম, গান ও কবিতার মাধ্যমে যুগে যুগে মানুষের হৃদয়ে প্রেরণা উৎস হয়ে থাকবেন। তাঁর অমর সৃষ্টি আমাদের অন্যায়

0: অবিচারের বিরুদ্ধে সাহসের সঙ্গে এগিয়ে চলার শক্তি যোগাবে। আগামীকাল থেকে রাজ্যে সিএনজি এবং পিএনজির দাম বাড়ছে। আজ ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেডের ম্যানেজার পৃথ্বীরাজ ভট্টাচার্য এক বিজ্ঞপ্তিতে জানান, সিএনজির দাম পশ্চিম ত্রিপুরার জেলায় আগামীকাল থেকে প্রতি কেজি 2 টাকা বেড়ে 87.15 টাকা হচ্ছে। গোমতী জেলাতেও 2 টাকা বেড়ে 91.95 টাকা হচ্ছে। পিএনজির দাম পশ্চিম ত্রিপুরা জেলায় হচ্ছে প্রতি ইউনিট 45.88 টাকা, গোমতী জেলায় হচ্ছে 49.99 টাকা। সরকারি কোয়ার্টারগুলিতে পিএনজির দাম পশ্চিম জেলায় বেড়ে দাঁড়াচ্ছে 50.43 টাকা এবং গোমতী জেলায় 54.99 টাকা। পশ্চিম জেলায় বাণিজ্য ও শিল্প প্রতিষ্ঠানে পিএনজির দাম প্রতি ইউনিটে বেড়ে দাঁড়াচ্ছে 57.45 টাকা, গোমতী জেলায় এই দাম বেড়ে দাঁড়াচ্ছে 54.28 টাকা। আবহাওয়া। আগামী 24 ঘন্টায় রাজ্যের পশ্চিম ধলাই, ঊনকোটি, খোয়াই, উত্তর, দক্ষিণ ও সিপাহীজলা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 21.2 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 12.2 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। রাজ্যের সার্বিক উন্নয়নের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার বৈঠক অনুষ্ঠিত। রাজ্যের কৃষকদের আর্থ সামাজিক মান উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে বৈঠক করেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে সৃষ্ট জনবিন্যাস পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য কেন্দ্রীয় সরকার একটি উচ্চস্তরীয় কমিটি গঠন করেছে। কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী আজ রাজ্যে সর্বোচ্চ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: এতক্ষণ পর্যায়ক্রমে কলকাতা এবং আগরতলা কেন্দ্রের সংবাদ রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে একযোগে 103.2 মেগাহার্টজে এবং নিউজ অন এআর অ্যাপে। এখন বিজ্ঞাপনের বিরতি।
2: कृषि और पशुपालन भारतीय अर्थव्यवस्था का आधार और आत्मा है। हमारे अन्नदाता जहां एक ओर अपने कठोर परिश्रम से अनाज उगाकर खाद्य सुरक्षा सुनिश्चित करते हैं, वहीं पशुपालन के जरिए अपनी आय भी बढ़ाते हैं। माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के नेतृत्व में सरकार इन दोनों क्षेत्रों को सशक्त बनाने के लिए लगातार प्रयासरत है। इस दिशा में उल्लेखनीय कार्य करते हुए प्रधानमंत्री किसान सम्मान निधि योजना के तहत छोटे और सीमांत किसानों को सालाना 6,000 रूपए की मदद की जाती है, जिससे 11 करोड़ से अधिक किसान परिवारों को अब तक 3.25 लाख करोड़ रूपए से अधिक की सहायता मिली है।
3: पीएम किसान सम्मान निधि भारत के किसानों।
4: नमस्कार, मैं अमिताभ बच्चन बोल रहा हूँ। आज तो आप चिंता मुक्त हैं। जवानी में कहाँ कोई अपने बुढ़ापे के बारे में सोचता है, लेकिन ये जो कल है ना, बड़ा गजब की चीज है। किसे कब कहाँ ले जाए ये कोई नहीं जानता, पर टेंशन मत लीजिए। आज ही अटल पेंशन योजना में निवेश कीजिए। 18 साल की उम्र से हर महीने 210 रुपए भरने पर 60 साल की उम्र से हर महीने आपको 5,000 रुपए की पेंशन मिलेगी। अटल पेंशन योजना, आज ही अपना पेंशन पक्का करवाइए। अधिक जानकारी के लिए तत्काल अपनी बैंक शाखा या बैंक मित्र से आप संपर्क करें।
5: আরে আশা দিদি, আপনি?
6: শারদা, খুকি কেমন আছে?
5: খুকি একদম ঠিক আছে, ও এখন ঘুমোচ্ছে।
6: আরে রাত্রে খুকিকে মশারি ছাড়াই ঘুম পাড়াচ্ছো?
5: দিদি, ও তো এমন ভাবে শুয়ে যায়।
6: মনে রেখো, সামান্য একটু অবহেলার ফলে ম্যালেরিয়ার মতো বড় রোগের কারণ হতে পারে। এই বার্তা আপনাদের জন্য। গরমকালে আর বর্ষাকালে বাড়ির আশেপাশে জল জমতে দেবেন না। ঘুমোবার সময় সর্বদা মশারি টাঙাবেন। নিজের বাড়িতে মশা মারার ওষুধ ছড়িয়ে দেবেন।
7: আপনার অংশীদারিত্ব ম্যালেরিয়া থেকে রক্ষা করতে হবে সমর্থ।
8: স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক, ভারত সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
9: আসুন শুনি ইন্স্যুরেন্সের কিছু গল্প। সময় 11:05। প্রতিদিনের মতোই মেরিয়ান্টি সোসাইটির কুকুরদের বিস্কিট খাইয়ে বাড়ি ফিরলেন। রেখামাসি এসে ঘরও মুছছেন। হঠাৎই মেরিয়ান্টির পা ভেজা মেঝেতে পিছলে গেল আর মেরি বিস্কিটের মতোই ওনার হাড়ও ভাঙল। হসপিটালের বিশাল বিল দেখে মেরিয়ান্টি ভয় পেলেন না, বরং হেসে বললেন, আচ্ছা কিয়া, হেলথ ইন্স্যুরেন্স লিয়া, এবার বিল হেলথ ইন্স্যুরেন্স কভার করবে।
10: কঠিন সময় সবাই এটাই বলেন, আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া। ভিজিট করুন আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া .com।

0: বিজ্ঞাপনের বিরতির পর ফিরে এলাম অনুষ্ঠানে। এখন শুনবেন পড়াশোনা।
1: দ্বাদশ শ্রেণীর পদার্থবিদ্যা পড়াবেন শিক্ষক শ্রী নীলোৎপল চৌধুরী।
2: তোমরা সবাই ভালো আছো তো? আমরা গতদিন পড়েছিলাম কীভাবে বস্তু আহিত হয়, কীভাবে আমরা পরিবাহীকে আহিত করতে পারি, কীভাবে অন্তরক আহিত হয়। আজ আমরা পরের বিষয়গুলি দেখব। দেখো, আমরা গতদিন দেখেছিলাম যে মুক্ত আধান থাকে, ইলেকট্রনকে আমরা বলেছিলাম যেগুলি সহজেই সরানো যায়। তাই কোনো বস্তু যখন আবিষ্ট হয় তখন আমরা এক ধরনের আধানকে বলে থাকি মুক্ত আধান, আরেক ধরনের যে আধান তাকে বলে থাকি বদ্ধ আধান। ব্যাপারটা কি, মনে করো একটা আহিত বস্তুকে একটা অনাহিত বস্তুর পাশে আনা হলো। আনার পর আমরা কি দেখলাম, যে বস্তুটা আহিত নয় সেই বস্তুটার যে প্রান্ত আহিত বস্তুর পাশে আছে সেখানে বিপরীত জাতীয় আধান, এবং দূরের যে প্রান্ত সেখানে সম

জাতীয় আধান আবিষ্ট হয়। এই যে নিকটবর্তী প্রান্তের যে আধান তাকে আমরা বলে থাকি বদ্ধ আধান, এবং দূরবর্তী প্রান্তের যে আধান তাকে বলে থাকি আমরা মুক্ত আধান। বদ্ধ আধান কিন্তু দৃঢ়, এগুলিকে সরানো যায় না, কিন্তু মুক্ত আধানকে সহজেই স্থানচ্যুত করা যায়। হাত দিয়ে ছুলেই কিন্তু মুক্ত আধান আবিষ্ট বস্তু থেকে চলে যায়। এবার এই যে আকর্ষণ আমরা লক্ষ্য করি দূরবস্তুর মধ্যে, যে যখন একটা আহিত বস্তুকে অনাহিত বস্তুর পাশে আনা হয় তখন অনাহিত বস্তুটা আকৃষ্ট হয়, সেই যে আকর্ষণ, তাই আমরা পর্যবেক্ষণ করি আমরা কী দেখব যে আকর্ষণের আগে কিন্তু আবেশ ঘটে। প্রথম বস্তুটা আবেশিত হয়, তারপর দুটো বস্তুর মধ্যে আকর্ষণ ঘটে। কীভাবে হচ্ছে আমি দেখো, মনে করো একটা ধনতরিতে আহিত কাচের দণ্ডকে আমরা একটা অনাহিত দণ্ডের পাশে আনলাম। এই পাশে আনলাম, তাতে কি হবে, যে প্রান্তটা পাশে আছে সেখানে আমরা জানি কাচের দণ্ডে কী ছিল, ধনাত্মক আধান। ফলে যে দণ্ডটা আমরা আবেশিত করব সেই দণ্ড থেকে মুক্ত ঋণাত্মক আধান যেগুলি আছে সেগুলি কাচের দণ্ডের দিকে আকৃষ্ট হবে, কারণ কাচের দণ্ড ধনতরিত আহিত। এতে হলো কি, যে প্রান্তটা কাচের দণ্ডের পাশে আছে সেখানে সৃষ্টি হয়ে যাবে ঋণাত্মক আধান, আর দূরবর্তী প্রান্তে সৃষ্টি হয়ে যাবে ধনাত্মক আধান। এখন আমরা জানি যে বিপরীত জাতীয় তড়িতের মধ্যে আকর্ষণ হয়, তার মানে কি, কাচ ধনাত্মক আর আমরা যেটার পাশে আনিয়েছিলাম সেটা হয়ে গেছে, ওই প্রান্তটা হয়ে গেছে ঋণাত্মক। এখন ধনতরিতার জন্য তড়িতে আকর্ষণ হয়, তাই অনাহিত বস্তুটা তখন আকৃষ্ট হবে। তার মানে কী দাঁড়ালো, যে তড়িৎ আকর্ষণের পূর্বে তড়িৎ আবেশ ঘটে। এবার একটা এই তড়িৎ আহিতকরণ সম্বন্ধে খুব ইন্টারেস্টিং ব্যাপার আমরা জানবো, তা হলো আহিত পরিবাহীর আধান সবসময় কিন্তু পরিবাহীর উপরের পৃষ্ঠে অবস্থান করে। তুমি কোনোভাবেই কোনো গলীয় বস্তু বা যে বস্তুটার ভিতর বা দুটো দিক আছে ফাঁপা বস্তু, সেই ফাঁপা বস্তুর ভিতর দিকে কিন্তু আহিত করতে পারবে না। সবসময় দেখবে আধানটা পৃষ্ঠে উপরে থাকে। সহজ পরীক্ষার দ্বারা কিন্তু আমরা দেখাতে পারি। কিভাবে দেখাব, আমরা ফেরাডের প্রজাপতি জাল পরীক্ষা আছে, সেই পরীক্ষার দ্বারা আমরা সহজেই দেখাতে পারি যে একটা বস্তুকে যখন আহিত করা হয় তখন আধান তার বাইরের পৃষ্ঠে থাকে। ফেরাডের প্রজাপতি জাল যদি আমরা আহিত করি, আমরা আধান পরীক্ষক দিয়ে পরীক্ষা করলে দেখব যে প্রজাপতি জালের ভিতর দিকে কোনো আধান নেই, বাইরের পৃষ্ঠে আধান অবস্থান করছে। এবার আমরা প্রজাপতি জালটাকে উল্টে দিলাম, তার মানে কি হলো, বাইরের যেটা দিক ছিল সেটা ভিতরে চলে গেল আর ভিতরের দিকটা বাইরে চলে এলো। সাধারণ বুদ্ধিতে কি মনে হয়, যে বাইরের পৃষ্ঠের আধান ভিতরে চলে এসেছে, তার মানে এবার ভিতরের পৃষ্ঠেও আধান থাকবে। আমরা যদি আবার পরীক্ষা করি আমরা কি দেখব, আমরা দেখব যে আধান কিন্তু এখনও বাইরের পৃষ্ঠে আছে, ভিতরের পৃষ্ঠে কোনো আধান নেই। তার মানে কি জানলাম, যে আহিত পরিবাহকের পরিবাহকের আধান সর্বদা পরিবাহকের উপরপৃষ্ঠে অবস্থান করে। এ ধর্ম কিন্তু অনেকগুলি প্রয়োজনীয় কাজে আমরা ব্যবহার করি, যেমন তড়িৎ পর্দা। আমরা এই যে আহিত পরিবাহকের আধান সর্বদা পরিবাহকের উপর দিকে থাকে সেই ধর্ম কাজে লাগিয়ে আমরা কী করতে পারি, তড়িৎ পর্দা তৈরি করতে পারি। কী জিনিস তড়িৎ পর্দা, যেই পর্দা দিয়ে আমরা পর্দার ভিতরে কিছু রেখে তাকে তড়িৎ প্রভাব থেকে সম্পূর্ণভাবে মুক্ত রাখতে পারি। যে করা হয়ে দেখো, এটা করার জন্য আমরা করি কি, যে কোনো তারের জালি মনে করো, সেই তারের জালির ভিতরে যদি কোনো বস্তুকে রাখা হয় তখন হয় কি, আহিত করলে তারের জালিটা আহিত হয়ে যায়, কিন্তু ভিতরে কোনো বস্তু রাখলে সেই বস্তুতে কিন্তু আমরা আধান প্রবেশ করতে পারি না, মানে ভিতরের দিকটা আহিত হয় না। এভাবে কোনো স্থানকে তড়িৎ প্রভাব থেকে মুক্ত রাখা যায়। এবার আমরা এই যে আমরা কোনো বস্তুকে আহিত করি তাতে কী হয়, আধান সৃষ্টি হয়। সেই আধান বস্তুতে কীভাবে বিস্তৃত থাকে তা আমরা জানব। অর্থ হলো তুমি একটা গোলককে আহিত করলে সেই গোলকের পৃষ্ঠের সবখানে কি আধানের পরিমাণ সমান থাকবে, নাকি কোনো জায়গায়

কম কোনো জায়গায় বেশি হবে, এটা যদি গোলক না হয়ে একটা চতুস্তলক হয় সেক্ষেত্রে কি হবে, সেখানে কি সব জায়গায় আধানের পরিমাণ সমান থাকবে, এটা আমরা জানব। এই যে আধানের পরিমাপ, পরিবাহী পৃষ্ঠের বিভিন্ন জায়গায় আধানের পরিমাণ, তাকে বলা হয় আধানের তলমাত্রিক ঘনত্ব। আমরা যদি চৌপল নিই, সমকোণী চৌপল, তাকে যদি আহিত করি, আমরা পরীক্ষা করলে দেখতে পারব যে সমতল যে পৃষ্ঠগুলো সেগুলিতে আধানের পরিমাণ সব জায়গায় সমানই, কিন্তু কোণা যেগুলি আছে, সূক্ষ্মকোণ যেগুলি আছে, শীর্ষকোণ যেগুলি, সেই কোণাগুলিতে কিন্তু আধানের পরিমাণ অনেক বেশি। যদি সূর্যগ্রহ স্থানে আধানের পরিমাণ বেশি হয়, এই যে যেখানে কোণা বেশি, যে সূক্ষ্ম স্থান যেগুলি, সেগুলিতে আধানের পরিমাণ বেশি হওয়ার যে ধর্ম, সেটাকেও কিন্তু আমাদের প্রয়োজনে আমরা কাজে লাগাই। এবার আমরা দেখব কিভাবে এই যে আধানের বন্টন, তাকে আমরা আমাদের ব্যবহারিক জীবনে কাজে লাগাই। আচ্ছা, তার আগে

সুমকুনি চৌপল, তাকে যদি আহিত করি, ওটা পরীক্ষা করলে দেখতে পারবো যে সমতল যে পৃষ্ঠগুলো সেগুলিতে আধানের পরিমাণ সব জায়গায় সমানই, কিন্তু কোণা যেগুলি আছে, সূক্ষ্মকোণ যেগুলি আছে, শীর্ষকোণ যেগুলি, সেই কোণাগুলিতে কিন্তু আধানের পরিমাণ অনেক বেশি। যদি সূচ্যগ্র স্থানে আধানের পরিমাণ বেশি হয়, এই যে যেখানে কোণা বেশি, যে সূক্ষ্ম স্থান যেগুলি, সেগুলিতে আধানের পরিমাণ বেশি হওয়ার যে ধর্ম, সেটাকেও কিন্তু আমাদের প্রয়োজনে আমরা কাজে লাগাই। এবার আমরা দেখব কিভাবে এই যে আধানের বন্টন, তাকে আমরা আমাদের ব্যবহারিক জীবনে কাজে লাগাই। আচ্ছা, তার আগে আমরা দেখে নিই এই তীক্ষ্ণাগ্র স্থানে আধানের পরিমাণ বেশি হওয়ায় কি ঘটে। মনে করো একটা বস্তুকে আহিত করা হলো, তার একটা অংশ ছুঁচল, বস্তুটা যদি ঋণতরিতাহিত হয়, মনে করো, তার মানে কি হবে, এই ছুঁচল জায়গায় ইলেকট্রনের পরিমাণ অনেক বেশি হবে। সেখানে ইলেকট্রনের পরিমাণ বেশি হওয়ায় ইলেকট্রন বিকর্ষণ করবে, ফলে আধান তার পারিপার্শ্বিকে যে বায়ু আছে সেখানে আস্তে আস্তে ওই বায়ুকে তড়িৎ করতে শুরু করবে, অর্থাৎ বস্তুটা থেকে তড়িৎ কমতে থাকবে আর পাশের যে বায়ু সেই বায়ু আহিত হতে থাকবে আবেশের ফলে। তার মানে কি হবে, যদি আমাদের বস্তুটা ঋণতড়িতাহিত হয়, পাশের বায়ু আবেশের ফলে হয়ে যাবে ধনতড়িতাহিত। আর ধনতড়িতের কি ধর্ম, ইলেকট্রনকে আকর্ষণ করা, তার মানে সূচ্যগ্র স্থান থেকে কিন্তু ইলেকট্রন আকর্ষিত হবে, তার মানে ক্ষরণ প্রক্রিয়া চলতে থাকবে এবং দ্রুত যে বস্তুটা আমরা আহিত করেছিলাম সেই বস্তুটা নিস্তড়িত হতে শুরু করবে। তোমরা পত্রিকা খুললে প্রায় দেখতে পাও, নিউজে দেখতে পাও যে বজ্রপাতে লোকের মৃত্যু হচ্ছে, গবাদি পশু বজ্রপাতের ফলে মারা যায়, প্রায় সমস্ত পৃথিবীতেই এই বজ্রপাতের ফলে লোকের মৃত্যু হচ্ছে। তো লক্ষ্য করলে দেখবে এই যে বজ্রপাত কিন্তু সব জায়গায় হয় না, কোন জায়গায় হয় বজ্রপাত দেখবে, যারা মারা যায় সবাই কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই খোলা মাঠে থাকে, খোলা মাঠে থাকলে কৃষকরা বজ্রপাতে বেশি মারা যায়, গ্রামাঞ্চলে বেশি বজ্রপাত ঘটে। তো আমরা এই বজ্রপাত থেকে রক্ষা করার জন্য বজ্র নিবারক ব্যবহার করে থাকি। এই যে বজ্রপাত, সেটা বেশি কোথায় হয়, উঁচু বাড়িতে বা উঁচু গাছে। কারণ কি, উঁচু গাছ পরিবাহী, উঁচু বাড়ি পরিবাহী। তো উঁচু বাড়িকে আমরা যদি বাঁচাতে চাই বজ্রপাত থেকে কি করতে হবে আমাদের, দেখো ম্যাগ বিভিন্ন প্রাকৃতিক কারণে আহিত হয়, ধনতৈতায়িত হতে পারে বা ঋণতৈতায়িত হতে পারে। সেই আহিত ম্যাগ যখন কোনো উঁচু বাড়ির উপরে আসে, তখন উঁচু বাড়ি ওই তৈতায়িত ম্যাগ এবং পৃথিবীর মধ্যে তড়িৎ মুখ্যন ঘটে এবং সেই তড়িৎ যেহেতু বাড়ি পরিবাহী, সেই বাড়ি দিয়ে প্রবাহিত হয় বা উঁচু গাছ দিয়ে প্রবাহিত হয়, তাতে কি হয়, উঁচু বাড়ি বা গাছে প্রচণ্ড তাপ সৃষ্টি হয়, যে তাপের ফলে বাড়ি বা গাছ জ্বলে যেতে পারে। এই দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্যই কিন্তু আমরা বজ্র নিবারক ব্যবহার করে থাকি। এটা খুব সহজ জিনিস বজ্র নিবারক, এটা কি, এটা একটা পরিবাহী দণ্ড যার উপরের দিকটা ছুঁচলো থাকে আর নিচের দিকটা বাড়ির মাটির গভীরে পুঁতা থাকে। এবার হলো কি, যখন কোনো তড়িৎহীত ম্যাগ উঁচু বাড়ির ছাদের উপরে এলো, তখন কী ঘটবে, আবেশের ফলে এই যে আমরা বজ্র নিবারক দণ্ড রেখেছিলাম উপরে, তা আহিত হবে। আর যেহেতু আবেশ ঘটেছে, মেঘের যে তড়িৎ তার বিপরীত তড়িৎগ্রস্ত হবে সুচল দণ্ডটি, আর যেহেতু প্রান্তটা সুচল, সেখান থেকে কি হবে, তড়িৎ ক্ষরণটা বেশি হবে, ফলে বিপরীত তড়িতের ফলে মেঘের যে আধান সেটা প্রশমিত হবে, আর আবেশের ফলে সুচল প্রান্তে যে তড়িৎ সৃষ্টি হয় সেটা হলো বদ্ধ আধান, আর দূরবর্তী প্রান্তে যে তড়িৎ সৃষ্টি হয় তা হলো মুক্ত আধান। মুক্ত আধান আমরা জানি সহজেই মাটিতে চলে যেতে পারে, তার মানে তড়িতের একটা অংশ কিন্তু মাটিতে চলে গেল, আর একটা অংশ কি হলো, আবেশের ফলে বদ্ধনাত্মক আর ঋণাত্মক তড়িতে প্রশমিত হলো। এভাবে যতই তড়িৎগ্রস্ত মেঘ ছাদের উপর আসবে, ততই কি হবে, কিছুটা অংশ

হয়ে যাবে বাড়িতে চলে যাওয়ার ফলে, আর একটা অংশ কি হবে প্রশমিত হয়ে যাবে। তাই বাড়ি দিয়ে আর তড়িৎমুক্ষণ ঘটবে না, এবং উঁচু বাড়ি বা গাছ, গাছে তো সম্ভব না উঁচু বাড়িতে, আমরা উঁচু বাড়ি, এই জন্যই আমরা বজ্র নিবারক দণ্ড লাগাই যাতে তড়িৎমুক্ষণ না ঘটতে পারে। এবার আমরা এই যে বজ্র নিবারক দণ্ড ইউজ ব্যবহার করব, তার কিন্তু কিছু বৈশিষ্ট্য থাকা দরকার। এই ধর্ম গুণগুলি থাকলে ওইটা ভালো কাজ করবে। কি গুণগুলো? আমরা যে পাত নেব সেটা কিন্তু প্রচণ্ড উত্তপ্ত হতে পারে, তাই আমরা এমন পাত নেব যাতে ওটা গলে না যায়। আমরা এমন পাত নেব যাতে কোনো ভাঙা অংশ না থাকে, তড়িৎ পরিবাহিত হতে পারবে না। আর সুচলো মুখ আমরা একটা না নিয়ে অনেকগুলো নেব, যাতে ক্ষরণ প্রক্রিয়াটা পরিমাণে বেশি হয়। এবার আমরা আরও কিছু সাবধানতা অবলম্বন করতে পারি যাতে বজ্রপাত থেকে বাঁচা যায়। যখন বজ্রপাতের সম্ভাবনা আসে আমরা কোথায় থাকব? আমরা চেষ্টা করব সেই সমস্ত বাড়িতে থাকার, যে সমস্ত বাড়ি লোহার কাঠামোতে তৈরি, যে সমস্ত বাড়িতে বজ্র নিবারক দণ্ড লাগানো আছে, আবার যে সমস্ত বাড়ির দেওয়াল ধাতব মাটির সঙ্গে যুক্ত আছে। আবার কোনো সময়ই আমরা কোথায় থাকবো না, আমরা উঁচু গাছের নিচে থাকবো না, টেলিগ্রাফ বা টেলিফোন পোস্টের পাশে থাকবো না, উঁচু মাটির দেওয়াল তার থেকে দূরে থাকবো। কারণ সেইসবের সংস্পর্শে থাকলেও কিন্তু যদি বজ্রপাত ঘটে আমাদের শরীরে তড়িৎ হওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই বজ্রপাত থেকে বাঁচার জন্য আমরা যেমন নিজেরা সাবধান থাকব, আর যারা জানে না তাদেরও কিন্তু আমরা এই ব্যাপারে সাবধান করব, যাতে একটু সচেতন থাকলেই কিন্তু এই বজ্রপাতের ভয়াবহতা তার থেকে কিন্তু আমরা মুক্তি পেতে পারি। এবার দেখো আমরা পড়ব, আমরা আধান পড়েছিলাম, সেই আধানের দুটো আধানকে পাশে আনলে কী ঘটে, এটা বিজ্ঞানী কুলম্ব লক্ষ্য করেছিলেন। কুলম্ব এই দুটো আহিত কণা, তাদের মধ্যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল কাজ করে গাণিতিকভাবে তার মান নির্ণয় করেছিলেন। উনি একটা সূত্র দেন, সূত্রটা কিন্তু মহাকর্ষ সূত্রের সাথে তার মিল আছে। সূত্রটা কীরকম? যে দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবার কুলম্বের সূত্র কিন্তু সব জায়গায় প্রযোজ্য হবে না, কিছু শর্ত আছে। সূত্রটি কেবল বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ আহিত বস্তুগুলির আকার তাদের পারস্পরিক দূরত্বের তুলনায় নগণ্য হতে হবে, তবেই আমরা কুলম্বের সূত্র প্রয়োগ করতে পারব। আমরা যদি গাণিতিকভাবে চিন্তা করি কি দেখব, মনে করো দুটা বিন্দু আধান Q1 Q2, তাদের মধ্যে দূরত্ব স্মল r, তাদের মধ্যে ক্রিয়াশীল বল যদি ক্যাপিটাল F হয়, তো কুলম্ব কী বলেছেন যে F ভেরিজ অ্যাজ Q1 Q2 বাই আর স্কোয়ার। আর যদি আমরা সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দিই, একটা সমানুপাতিক ধ্রুবক দরকার পড়বে, তাকে আমরা ডিনোট করব কে দিয়ে, তখন কী হবে? F ইজ ইকুয়াল টু কে ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এই যে কে, এর মান মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে, এবং কি একক আমরা নিচ্ছি তার উপরও কিন্তু এর মান নির্ভর করে। সিজেস পদ্ধতিতে আমরা কে ধরতে পারি, কে ইজ ইকুয়াল টু মনে করো 1/kr। এখানে আমরা যদি এসআই পদ্ধতিতে আমরা তুলনা দেখি যে সমানুপাতিক ধ্রুবকটা, তার মান হবে 1/4πε0। এই সম্পর্কটা কিন্তু আমরা বেশি ইউজ করি, এফ ইজ ইকুয়াল টু 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার। সূত্রটা খেয়াল রাখবে। এখন এই এপসাইলন নট তার মান একক এসআই পদ্ধতিতে কী হয়? কুলম্ব স্কোয়ার বাই নিউটন ইন্টু মিটার স্কোয়ার। আর এই যে 1/4πε0 তার মান কত হয়, এটা মানটা মনে রাখবে, 9×10⁻⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম্ব টু দি পাওয়ার -2।

0: এবার আমরা দেখব চারিত্রিক বল, আকর্ষণ বা বিকর্ষণ বল এবং মহাকর্ষ বল, এই দুটোর মধ্যে কিন্তু মিল আছে আবার অমিলও আছে। আমরা দেখব মিলগুলি কী কী, দুটি বলি কি জানি আমরা, তার মধ্যে দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্বে বর্গের ব্যস্তানুপাতিক, দুটি বলি সংরক্ষী বল, অর্থাৎ এই বল দুটি কৃতকার্য, বল দুটি দ্বারা কৃতকার্য তা পথের দূরত্ব, দূরত্বের উপর নির্ভরশীল নয়, দুটি বলি শূন্যস্থানে ক্রিয়াশীল, দুটি বলি কেন্দ্রীয় বল এবং এই বল বস্তুদ্বয়ের কেন্দ্রবিন্দু দুটি সংযোগকারী রেখা, সরলরেখা, সেই রেখা বরাবর কাজ করে। আবার দুটো বলের মধ্যে বৈসাদৃশ্য আছে, সেই বৈসাদৃশ্য যে এটা স্থির তড়িৎ বল, সেই বল কিন্তু অনেক বেশি শক্তিশালী, তুলনায় মহাকর্ষ বল অনেক দুর্বল। স্থির তড়িৎ বলটা কী হতে পারে, আকর্ষণ বল হতে পারে, বিকর্ষণ বল হতে পারে, কিন্তু মহাকর্ষ বল সবসময়ই আকর্ষণ বল। আবার স্থির তড়িৎ বল মাধ্যমের উপর নির্ভর করে, কিন্তু মহাকর্ষ বল মাধ্যমের উপর নির্ভরশীল নয়। আচ্ছা, আমরা তখন তো আধান পড়লাম, আধানের একক কী? আধানের যদি সিজিএস এর কথা চিন্তা করি তবে আমরা দেখব সিজিএস একক হলো আধানের ইএসইউ বা স্ট্যাট কুলম, আর এসআই একক হলো কুলম। আমরা এই যে স্থির তড়িৎ চ্যাপ্টারটা কিন্তু পরবর্তী সময়ে তোমাদের অন্য চ্যাপ্টারের কাজে আসবে, তাই যেগুলি শিখলে সেগুলি মনে রাখার চেষ্টা করবে, এবং মূল যে তত্ত্ব এর মধ্যে তা কিন্তু বুঝে তারপর পড়বে, নাহলে কিন্তু মনে রাখতে পারবে না। ঠিক আছে, অন্য ক্লাসে আমরা পরবর্তী চ্যাপ্টার নিয়ে আলোচনা করব।
1: শুনলেন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। আমাদের আজকের বিষয় ছিল দ্বাদশ শ্রেণীর পদার্থবিদ্যা। পড়ালেন শিক্ষক শ্রী নীলোৎপল চৌধুরী।

0: নমস্কার গীত বাহার।
1: হ্যালো,
0: হ্যাঁ, গীত বাহার থেকে বলছি, বলুন।
1: হ্যাঁ ম্যাডাম, কথা বলছি কাছাড় জেলা থেকে জওহরলাল বর্মন। আজকে আমাকে গীতবার একটি গান শুনিয়ে দিবেন।
0: হ্যাঁ, কোন গান?
1: মহান গীতিকার নকশলাল পুরীজির লেখা একটি গান, সেই গানটিতে সুর দিয়ে সাজিয়েছেন রবীন্দ্র রাওয়াল তিনি, আর সেই গানটি হচ্ছে জিনা তেরি গলি মে। এই ছবি থেকে কুমার শানু ও অনুরাধা পারওয়ালের দ্বৈত কণ্ঠ। তেরে হাম হে সনম প্যার মে, ওয়াদা রাহা না জুদা হোঙ্গে হাম।

0: নমস্কার, গীত
1: হ্যালো,
0: পাহাড়। হ্যাঁ, গীত পাহাড় থেকে বলছি।
1: এই মুহূর্তে বলছি রামকৃষ্ণনগর থেকে অনুপ কুমার ভট্টাচার্য।
0: হ্যাঁ,
1: আর প্রথমে আপনাদেরকে আম কাঁঠালের শুভেচ্ছা,
0: আপনাকেও।
1: তাই না? আর ভালো লাগছে যে আজকে ফোনটা লেগে গেছে, তাই সবাইকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার পছন্দটা বলে দিই।
0: হ্যাঁ, বলে ফেলুন।
1: আর আজকের গানটা এরকম, চল চল চল মেরে সাথী ও মেরে হাতি, চল লে চল খটারা খিচকে, চল যা ঠাকা মার বন্ধ হ্যায় মোটর কা, হাতি মেরা সাথ, হাতি মেরে সাথ। হ্যালো, আর গানটা যাদের নিয়ে আমি গানটা শেয়ার করছি, যাদের নিয়ে বিশেষ করে আমার অম্বালিকা ভট্টাচার্য, আমার ছোট বোন, তারপর সজল মালাকার মহাশয়, প্রেমজিৎ চক্রবর্তী মহাশয়, মিঠুন চক্রবর্তী ভাই, দেবজিৎ দাস, তারপর কার্তিক মালাকার, আর আমার সহধর্মিনী সুতভা ভট্টাচার্য। আর এই মুহূর্তে যারা রেডিওর পাশে আছেন সবার জন্য রইল এই বিখ্যাত গান।
0: সবাইকে নিয়ে শুনুন আপনার পছন্দের গান, ভালো থাকুন।
1: হ্যাঁ হ্যাঁ বলুন। আচ্ছা পারমিতা দি, একটা কথা বলি, সেদিনের রেকর্ডিং অনুষ্ঠানটা হলো না কেন?

0: সেটা যান্ত্রিক সমস্যার কারণে হয়।
1: যাই হোক, ভালো থাকুন, ভালো রাখুন, নমস্কার।
0: হ্যাঁ, আপনি ভালো থাকবেন, নমস্কার।
1: নমস্কার।

0: নমস্কার, গীতবাহার থেকে বলছি।
1: হ্যাঁ নমস্কার গীতবাহার দিদিভাই, কেমন আছেন?
0: হ্যাঁ ভালো আছি।
1: আমি
0: বলুন।
1: তোমার কাছ থেকে বুলটি দাস।
0: হ্যাঁ
1: দিদিভাই, আমি একটি হিন্দি ছায়াছবির গান শুনবো, ছবির নাম ডন।
0: ডন ছবির গান?
1: হ্যাঁ, জিন্স কা মুঝে।
0: কোন গান?
1: জিন্স কা মুঝে, কিশোর দা লতা জির কণ্ঠে।
0: হবে,
1: সব ভাইকে নিয়ে শুনবো, দিদিভাই আপনিও শুনবেন।
0: হ্যাঁ হ্যাঁ।
1: নমস্কার দিদিভাই, ভালো থাকবেন।
0: হ্যাঁ ভালো আছি, আর চলে যাচ্ছে আপনার গান। ভালো থাকবেন আপনিও।
1: হ্যাঁ নমস্কার দিদিভাই।
0: নমস্কার।

0: নমস্কার, গীত বাহার থেকে বলছি।
1: নমস্কার দিদি,
0: কে বলছেন?
1: আমি আশুতোষ দেবনাথ চণ্ডীপুর কৈলাস শহর থেকে বলছি দিদি।
0: হ্যাঁ হ্যাঁ বলুন।
1: দিদি, আজকে আমাকে লতাজির কণ্ঠে বিখ্যাত একখানি গান শুনিয়ে দিন।
0: কোন গান?
1: 1981 সালে মুক্তি পাওয়া ছবির নাম আসপাস, হিন্দি ছবি।
0: আসপাস
1: তার গানটা হচ্ছে মে ফুল বেসতি হু। গানটি লিখেছেন সর্বকালের শ্রেষ্ঠ গীতিকার আনন্দ বক্সিজি, আর লক্ষ্মীকান্ত প্যারিলালজি সুর দিয়ে সাজিয়েছেন। আর গানখানি আপনাকে নিয়ে শুনবো, আর নেটওয়ার্কের সব বন্ধুদের নিয়ে শুনবো দিদি।
0: ঠিক আছে, পেয়ে যাবেন আপনার গান।
1: নমস্কার,
0: ভালো থাকবেন। আবারও ফোন করবেন।
1: ধন্যবাদ।

0: নমস্কার। হ্যাঁ নমস্কার, ঈদ বাহার থেকে বলছি।
1: আমি রাকেশ বলছি, সিমলা হিমাচল প্রদেশ।
0: রাকেশ সিমলা হিমাচল প্রদেশ থেকে, কেমন আছেন?
1: জি ভালো আছে। অর্গান উদিত নারায়ণ আর কয়ারুনি মন মুভি কা
0: মন ছবির গান।
1: মেরা মন কেউ তুমি চাই।
0: ঠিক আছে।
1: তমাম শুনে বারে শ্রোতা সবই অবিনাশ তেলি
0: ভালো থাকবেন, পেয়ে যাবেন আপনার গান। নমস্কার
1: নমস্কার।

এতক্ষণ শুনলেন দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, আকাশবাণী কৈলা শহর। এখন শুনবেন গজল, শিল্পী চন্দন দাস।

0: শুনলেন গজল আকাশবাণী কৈরা শহর। আজ নজরুল জন্মজয়ন্তী, এই উপলক্ষে শুনবেন এখন বিশেষ অনুষ্ঠান। মানবতার কবি নজরুল, আমাদের আলেখ্য অনুষ্ঠান।
1: আকাশবাণী কৈলাসহর শুরু হচ্ছে গীতি আলেখ্য মানবতার কবি কাজী নজরুল। আমি হব মাটির বুকে ফুল, প্রভাত বেলা হয়তো পাব তোমার চরণমূল, ঠাঁই পাব গো তোমার থালায়, রইব তোমার গলার মালায়, সুগন্ধ মোর মিলবে হাওয়ায় আনন্দ আকুল। কাজী নজরুল ইসলামের সৃষ্টি নিয়ে চর্চা যত গভীরভাবে করা হবে ততই তার সুবাস ছড়িয়ে পড়বে হাওয়ায়, সন্ধান পাওয়া যাবে আনন্দলোকের। কে এই নজরুল? বিশ্ব মানবতার অন্যতম পথপ্রদর্শক। 1899 খ্রিস্টাব্দের 24 মে, 11ই জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দে জন্ম হয় দুঃখুমিয়ার। নিজের হাজারো দুঃখকে বুকে চেপে রেখে সৃজন ছন্দের বন্যা বইয়ে দিলেন কাব্যে, সঙ্গীতে এবং অন্যান্য রচনায়। তিনি আমাদের আপনার চেয়ে আপন।

পুত্র বুলবুলের জন্ম গোটা পরিবারে প্রাণের সঞ্চার করেছিল। খুব ছোট্ট বয়সে বুলবুল নির্ভুল গান গাইতে শিখে ফেলেছিল শুনে শুনে। কিন্তু বিষাদের ছায়া নামল 1930 খ্রিস্টাব্দে। পুত্রশোকে বিভল নজরুল আধ্যাত্মিক দিকে নিবিষ্ট হলেন। তার বিশ্বাস, এই মহাবিশ্বে যা কিছু মৌলিক তা থেকে যায়, কিছু হারায় না কখনো, কখনো হারাতে পারে না।

হয়তো হারায় না কিছু, এই মহাবিশ্বে কোথাও না কোথাও থেকে যায়, কিন্তু আমি খুঁজে পাবই এ কথা জোর দিয়ে বলা যায় না। লোকসুরে কবি লিখেছেন বেশ কিছু গান, তাতে লোকজ শব্দ ব্যবহৃত হয়েছে। প্রিয়ার উতলা মনির খবর রাখেন কবি, তাই তো তাঁর গানে প্রতিধ্বনি।

নজরুল গীতিকা প্রথম প্রকাশিত হয় ১৯৩০ খ্রিস্টাব্দে। এতে ১২৭টি গান ছিল। ঠুংরি, গজল, ধ্রুপদ, কীর্তন, বাউল, ভাটিয়ালি, টপ্পা, হাসির গান ইত্যাদি সবই ছিল। কাজী নজরুলের প্রতিটি সঙ্গীতের অসাধারণ শব্দচয়ন গভীরভাবে হৃদয় স্পর্শ করে। নজরুল গীতিকায় গ্রন্থিত তেমনই একটি গান চাঁদ হেরেছে চাঁদ মুখ তার সরসীর আর শেতে।

1939 খ্রিস্টাব্দে বেতারে উদাসী ভৈরব নামে একটি নাটিকা অভিনীত হবে, তার জন্যে নজরুল ছখানি গান রচনা করলেন। ভৈরব ঠাটে ভৈরব অঙ্গের ছখানি রাগ তিনি সৃষ্টি করেন। তার একটি অরুণ ভৈরব, প্রকৃতি গম্ভীর, নাটিকায় এই রাগে যে গানটি গীত হয় সেটি হল

কাজী নজরুল ইসলাম কলকাতা বেতার কেন্দ্রের বিশেষ কিছু দায়িত্বে জড়িত ছিলেন। সেখানে তিনটি অনুষ্ঠানের জন্য তাকে অনেক গান লিখতে হতো। তিনি অপেক্ষাকৃত কম প্রচলিত কিংবা বিলুপ্ত প্রায় রাগ রাগিণী নিয়ে গান করতেন। অনুষ্ঠানের শুরুতে তিনি রাগের পরিচিতি দিয়ে পরিবেশন করতেন সেই রাগের সুরে তাঁর রচিত গান। দুর্ভাগ্যজনকভাবে সেসব গানের বেশ কিছু আর খুঁজে পাওয়া যায় না। দক্ষিণী রাগে তাঁর রচিত একটি গান পরদেশী মেঘ যাও রে ফিরে, কবির গানের বাণী আশ্চর্যজনকভাবে শিহরিত করে যখন তিনি বলেন, দেয় না কেহ গুরু গঞ্জনা সেদেশে বুঝি কুলগ।

ঢাকায় বেতার কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে কলকাতা থেকে শিল্পীদের নিয়ে রওনা দিলেন কাজী সাহেব। স্টিমার ঘাটে বসে লিখলেন একটি গান। স্টিমারে উঠে সবাইকে গানটা তুলে নিতে ডাকলেন। হারমোনিয়ামে সুর করে শোনালে, সবার দ্বিমত দেখা দিলে তিনি অন্য সুর দিলেন। সবার পছন্দ হলো, স্টিমারে গানটি তোলা হলো। ছোটবেলা থেকেই নজরুল বিভিন্ন সঙ্গীত গুরুর কাছে শিক্ষা নিয়েছেন। শাস্ত্রীয় সঙ্গীত থেকে পাশ্চাত্য সঙ্গীত, সব ধরনের গানই তিনি শিখেছেন। রাগরাগিনীর বিস্তৃত জ্ঞান ছিল বলে তার সৃষ্টিকার্যে সহায়ক হয়েছে। তার সঙ্গে মিশেছে কবির নিজস্ব মনন, যা যে কোনো শ্রোতাকেই মোহিত করে।

কাজী নজরুলের সঙ্গীতের প্রেরণার আরেক উৎস ছিল তার প্রিয় সন্তান অরিন্দম খালেদ, যাকে তিনি আদর করে ডাকতেন বুলবুল। তারই নামে নজরুল রচনা করেন তার প্রথম গজল বাগিচায় বুলবুলে তুই ফুল শাখাতে দিস নে আজি দোল। বুলবুলকে হারানোর বেদনায় মর্মস্পর্শী আরও কিছু গান রচনা করেন তিনি।

আমি সহসা আমারে চিনেছি, আমারে খুলিয়া গিয়াছে সব বাঁধ। আত্মশক্তি সম্পর্কে সচেতন হওয়ার কথা স্বীকার করেন কবি। শত্রু দমনে তিনি ভয় পাননি, তাই তো তাকে বন্দি করল শোষক শাসক। বন্দি অবস্থায়ও অগ্নিঝরা গান কবিতা লিখেছেন তিনি। তার প্রাণশক্তিকে দুর্বল করে দিয়ে ডেকে নিয়ে আসলো আমাদের চরম সর্বনাশ। 1942-এ বেতারে কাজ করার সময়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, আর তারপর 34টি বছর ফুলেরও জলসায় নীরব স্তব্ধ বাক কবি কাজী নজরুল ইসলাম।

শুনলেন গীতি আলেখ্য মানবতার কবি কাজী নজরুল, সঙ্গীতে সজল বিশ্বাস, স্মৃতিকণা সেন, পার্থ দে, সঙ্গতে অপূর্ব ভৌমিক, ভাষ্য পাঠে সুতপা রায়, সম্পাদনা অপূর্ব শর্মা, অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন এস চংলুই।

0: অঞ্চলকে আন্তর্জাতিক সমৃদ্ধি ও স্থিতিশীলতার চালিকা শক্তি হিসেবে তুলে ধরার উপর জোর দিয়েছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এর সঙ্গে বৈঠকে বিজ্ঞান গবেষণা উদ্ভাবন এবং স্টার্ট আপ সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প দ্রুত এ রাজ্যে চালু করার বিষয়ে আলোচনা হয়েছে। এশিয়ান অনূর্ধ্ব 23 কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষদের ফ্রিস্টাইল বিভাগে ভারতীয় কুস্তিগিররা 2টি সোনা, 2টি রূপো এবং 1টি ব্রোঞ্জ পদক জয় করেছেন। আইপিএল ক্রিকেটের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের সামনে জয়ের জন্য 255 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত খবরে। অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে তৈরি হওয়া জনবিন্যাস পরিবর্তনের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় কেন্দ্র একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, এই কমিটির সভাপতিত্ব করবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকার। জনগণনা কমিশনের পাশাপাশি প্রাক্তন আইএএস আধিকারিক দুর্গাশঙ্কর মিশ্র, প্রাক্তন আইপিএস আধিকারিক বালাজি শ্রীবাস্তব এবং অর্থনীতিবিদ ডক্টর শমিকা রবিকে এই কমিটির সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সচিব এই কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। গত বছর লালকেল্লা থেকে দেওয়া তার স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনবিন্যাসের পরিবর্তন বিষয়ক এই উচ্চ পর্যায়ের কমিটি গঠনের কথা ঘোষণা করেছিলেন।
1: आगाह करना चाहता हूं। षड्यंत्र के तहत देश की डेमोग्राफी को बदला जा रहा है, एक नए संकट के बीज बोए जा रहे हैं और ये घुसपैठिए मेरे देश के नौजवानों की रोजी रोटी छीन रहे हैं, एक घुसपैठिए मेरे देश की बहन बेटियों को निशाना बना रहे हैं, ये बर्दाश्त नहीं होगा। ये घुसपैठिए भोले भाले आदिवासियों को भ्रमित करके उनकी जमीनों पर कब्जा कर रहे हैं, ये देश सहन नहीं करेगा और इसलिए एक हाई पावर डेमोग्राफी मिशन शुरू करने का निर्णय किया है।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার ড্রোন প্রতিরোধী ব্যবস্থা নির্মাণের লক্ষ্যে অগ্রসর হচ্ছে। ড্রোনের সাহায্য নিয়ে ড্রাগ ও অস্ত্র পাচার বন্ধ করতেই এই ব্যবস্থার কথা ভাবা হয়েছে বলে শ্রী শাহ মন্তব্য করেন। তিনি জানান, 6 মাসের মধ্যে এই ব্যবস্থা কার্যকর হবে। আজ রাজস্থানের সাঞ্চু আউটপোস্টে বিএসএফ কর্মীদের উদ্দেশ্যে ভাষণ প্রসঙ্গে তিনি বলেন, সীমান্ত পাহারা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু দেশের অভ্যন্তরের অস্থিরতার ব্যাপারেও সমান মনোযোগ দিতে হবে। ড্রোন প্রতিরোধের ক্ষেত্রে স্থানীয় পুলিশ ও প্রশাসনকে এগিয়ে আসতে হবে।
2: ड्रोन और अन्य उपकरणों के लिए भारत सरकार ड्रोन रोधी संयंत्र लगाने की शुरुआत अगले 6 माह में ही कर लेगी, परंतु ड्रोन उतरता तो भारत की भूमि में है, कौन इसके अंदर के मटेरियल को देश विरोधी कार्यों के लिए उपयोग करता है, इस पर हमारी पैनी नजर होनी चाहिए और इसके न्यूट्रलाइजेशन के लिए सिविल अथॉरिटी और डिस्ट्रिक्ट पुलिस से हमारा जीवंत संपर्क होना चाहिए और परिणाम लक्षी कार्यवाही भी हमने करनी पड़ेगी।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ অপারেশন সিঁদুরের সময় বর্ডার সিকিউরিটি ফোর্সের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, এই বাহিনী সীমান্ত সুরক্ষার সঙ্গে ওই অঞ্চলে বসবাসকারী সাধারণ মানুষের মনোবল বৃদ্ধি করেছে, সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে আরও

মজবুত করার জন্য তিনি বিএসএফ, সেনাবাহিনী, প্রশাসন এবং অনুপ্রবেশের জন্য সতর্ক নাগরিকদের নিয়ে একটি চতুর্মুখী ব্যবস্থা গড়ে তোলার কথা বলেন। রাজস্থানের বিকানিরের কাছে বিএসএফ এর সঞ্চু পোস্টে প্রহরী সম্মেলনের ভাষণে তিনি একথা বলেন। সীমান্ত সুরক্ষায় সীমান্তের গ্রামগুলিতে বাসিন্দাদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, এই গ্রামগুলিতে জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের কথা গুরুত্বের সঙ্গে চিন্তা করা হচ্ছে। কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠক আজ নতুন দিল্লিতে শেষ হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বৈঠকে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও, অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনিয়ং এবং জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি। বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে ডক্টর জয়শঙ্কর কোয়াড রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। ডক্টর জয়শঙ্কর আরও বলেন, সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, এর ফলে ওই এলাকায় নজরদারি ও সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে সজাগ থাকার পাশাপাশি লজিস্টিক নেটওয়ার্ক, ইন্টারনেট কেবল, প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধি এবং মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবেলা প্রভৃতি সহযোগিতার সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। প্রযুক্তি ব্যবস্থাপনা, আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ এবং জরুরি পরিস্থিতি মোকাবেলার ক্ষেত্রে ভারত প্রশান্ত মহাসাগরীয় জ্বালানি নিরাপত্তা সংক্রান্ত উদ্যোগের কথা আজ ঘোষণা করা হয়। এদিকে মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেন, কোয়ার ক্রিটিক্যাল মিনারেলস ফ্রেমওয়ার্ক খনি ও প্রক্রিয়াকরণ এবং খনিজ পদার্থের পুনর্ব্যবহার সহ অন্যান্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করতে এই চার দেশ বদ্ধপরিকর। সুপ্রিম কোর্ট আজ জানিয়েছে, কোনো ফৌজদারি মামলায় যদি কোনো আপিল আদালত প্রথমবারের মতো অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে, তবে দণ্ডাদেশ প্রদানের বিষয়ে ওই অভিযুক্তের বক্তব্য শোনা আপিল আদালতেরই দায়িত্ব। আপিল আদালত এই বিষয়টি কোনো নিম্ন আদালতের ওপর দায়িত্ব নষ্ট করতে পারে না। বিচারপতি কে ভি বিশ্বনাথন এবং বিচারপতি বিজয় বিঞ্জয়ের বেঞ্চ ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার সঙ্গে সম্পর্কিত একটি মামলা নতুন করে বিবেচনার জন্য কলকাতা হাইকোর্টে ফেরত পাঠানোর সময় এই পর্যবেক্ষণটি তুলে ধরেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিন দিনের সফরে আজ সিকিম পৌঁছে সেখানকার অর্কিড সংগ্রহশালা এবং তিব্বত চর্চার কেন্দ্র নামগিয়াল ইনস্টিটিউট ঘুরে দেখেন। অর্কিড সংগ্রহশালায় তাকে স্বাগত জানান রাজ্যপাল ওমপ্রকাশ মাথুর, মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং ও অন্যরা। আগামীকাল রাষ্ট্রপতি নাথুলা পাস যাবেন ও সিকিম বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন। কেন্দ্রীয় সরকার পেঁয়াজের ন্যূনতম নিশ্চিত ক্রয়মূল্য বা এমএপিপি প্রতি কুইন্টালে 1,270 টাকা থেকে বাড়িয়ে 1,580 টাকা নির্ধারণ করেছে। রাজ্য সরকারগুলোর অনুরোধে এই সংশোধিত এমএপিপি কার্যকর করা হয়েছে। আজ থেকে এই দাম বলবৎ হয়েছে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিজ্ঞান গবেষণা উদ্ভাবন এবং স্টার্ট আপ সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবার দ্রুত পশ্চিমবঙ্গে চালু করা হবে। কলকাতায় আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দীর্ঘ বৈঠকের পর কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং একথা জানান। শ্রী সিং বলেন, এরাজ্যে বিজ্ঞান ও শিক্ষার শক্তিশালী পরিকাঠামো রয়েছে, সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে রাজ্যে গবেষণা, ক্লিনিক্যাল ট্রায়াল, বায়োটেকনোলজি এবং উদ্ভাবন ভিত্তিক শিল্পে নতুন দিগন্ত খুলতে চায় কেন্দ্র। বৈঠকে ছাত্রছাত্রী এবং মহিলাদের জন্য কেন্দ্রীয় বিজ্ঞান প্রকল্পগুলির সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়। সিদ্ধান্ত হয়েছে ইন্সপায়ার, ইন্সপায়ার মানক, বিজ্ঞান জ্যোতি, কিরণ এবং ওয়াইজের মতো প্রকল্প রাজ্যের স্কুল ও কলেজে আরও বিস্তৃতভাবে চালু করা হবে। এর মাধ্যমে বিজ্ঞান চর্চা, উদ্ভাবন এবং গবেষণা ভিত্তিক শিক্ষায় ছাত্রছাত্রী ও মহিলাদের অংশগ্রহণ বাড়ানোর উপর জোর দেওয়া হবে। রাজ্য সরকারের শ্রম দপ্তর আজ সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে নতুন 100 পয়েন্টের রোস্টার প্রকাশ করেছে। এই রোস্টারে তহশিলি জাতি, জনজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণী, অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী, প্রাক্তন সেনাকর্মী ও বিশেষভাবে সক্ষমদের জন্য সংরক্ষণের বিস্তারিত নিয়ম জানানো হয়েছে। এই নতুন রোস্টারে ওবিসি সংরক্ষণ 7% রাখার কথা উল্লেখ করা হয়েছে। গ্রুপ সি ও গ্রুপ ডি পদে প্রাক্তন সেনাকর্মীদের জন্য আলাদা সংরক্ষণ থাকবে। এক্ষেত্রে প্রাক্তন সেনাকর্মীদের নিয়োগ বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি কৃতি ক্রীড়াবিদদের জন্য সরকারি চাকরিতে সংরক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। এ রাজ্যের সমস্ত সরকারি দপ্তর ও সরকারি সংস্থা, স্থানীয় সংস্থা ও সরকার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানে এই নতুন রোস্টার কার্যকর হবে। পশ্চিমবঙ্গের মালদার মোথাবাড়িতে এসআইআর এর কাজে নিযুক্ত বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাও এবং হেনস্থার ঘটনায় আরও 15 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাদের আদালতে তোলা হলে 5ই জুন পর্যন্ত এনআইএ হেফাজতে পাঠানো হয়। গতরাতে মোথাবাড়ি এবং আশপাশের এলাকা থেকে এদের গ্রেপ্তার করা হয়। ঘটনার দিনে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে এদের চিহ্নিত করা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশসেবায় উৎসর্গীকৃত 12 বছর পূর্ণ হওয়ায় তাকে অভিনন্দন জানান ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক মানিক সাহা। তিনি আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। শ্রী সাহা প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের উন্নয়নে গৃহীত বিভিন্ন জাতীয় উদ্যোগ, পরিকাঠামো রূপান্তর, ডিজিটাল ইন্ডিয়া অভিযান, স্বচ্ছ ভারত, আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী আবাস যোজনা

মতো প্রকল্পগুলির ভূয়সী প্রশংসা করেন। তিনি প্রধানমন্ত্রীকে মাতা ত্রিপুরা সুন্দরীর একটি ছবি উপহার দেন। ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত এশিয়ান অনূর্ধ্ব 23 কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষদের ফ্রিস্টাইল বিভাগে ভারতীয় কুস্তিগিরা 2টি সোনা, 2টি রূপো এবং 1টি ব্রোঞ্জ পদক জয় করেছেন। 65 কেজি বিভাগে মোহিত কুমার কিরগিজস্তানের ওস্কন বাই এ আবদি সামাতোভকে 12-4 ব্যবধানে পরাজিত করে সোনা জেতেন। 79 কেজি বিভাগে ফাইনালেও চন্দরমোহন কাজাখস্তানের ইয়ের খান আবিলকে 7-6 ব্যবধানে হারিয়ে দিয়ে স্বর্ণপদক লাভ করেন। এদিকে 92 কেজি বিভাগে পুনিত কুমার এবং 125 কেজি বিভাগে লাকি রূপো পেয়েছেন। 86 কেজি বিভাগে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে উজবেকিস্তানের বুরকুবেক রুজিম বোয়েভকে 4-1 ব্যবধানে পরাজিত করে শচীন মোর ব্রোঞ্জ পদকটি জয় করেন। ধরমশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আইপিএল এর প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের সামনে জয়ের জন্য 255 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। জবাবে খেলতে নেমে গুজরাট 2 ওভার 3 বলে 1 উইকেটে 17 রান করে। খবর এখনকার মতো শেষ হলো।

আমি হব মাটির বুকে ফুল, প্রভাত বেলা হয়তো পাব তোমার চরণমূল, ঠাঁই পাব গো তোমার থালায়, রইব তোমার কলার মালায়, সুগন্ধ মোর মিলবে হাওয়ায় আনন্দ আকুল। কাজী নজরুল ইসলামের সৃষ্টি নিয়ে চর্চা যত গভীরভাবে করা হবে ততই তার সুবাস ছড়িয়ে পড়বে হাওয়ায়, সন্ধান পাওয়া যাবে আনন্দলোকের। কে এই নজরুল? বিশ্ব মানবতার অন্যতম পথ প্রদর্শক। 1899 খ্রিস্টাব্দের 24 মে, 11ই জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দে জন্ম হয় দুঃখ মিয়ার। নিজের হাজারো দুঃখকে বুকে চেপে রেখে সৃজন ছন্দের বন্যা বইয়ে দিলেন কাব্যে, সঙ্গীতে এবং অন্যান্য রচনায়। তিনি আমাদের আপনার চেয়ে আপনজন।

কাব্য আর সঙ্গীতে ব্যক্ত করার চেষ্টা করেছেন কাজী নজরুল। পুত্র বুলবুলের জন্ম গোটা পরিবারে প্রাণের সঞ্চার করেছিল। খুব ছোট্ট বয়সে বুলবুল নির্ভুল গান গাইতে শিখে ফেলেছিল শুনে শুনে, কিন্তু বিষাদের ছায়া নামল 1930 খ্রিস্টাব্দে। পুত্রশোকে বিভল নজরুল আধ্যাত্মিক দিকে নিবিষ্ট হলেন। তার বিশ্বাস, এই মহাবিশ্বে যা কিছু মৌলিক তা থেকে যায়, কিছু হারায় না কখনো, কখনো হারাতে পারে না।

হয়তো হারায় না কিছু এই মহাবিশ্বে কোথাও না কোথাও থেকে যায়, কিন্তু আমি খুঁজে পাবই এ কথা জোর দিয়ে বলা যায় না। লোকসুরে কবি লিখেছেন বেশ কিছু গান, তাতে লোকজ শব্দও ব্যবহৃত হয়েছে। প্রিয়ার উতলা মনের খবর রাখেন কবি, তাই তো তাঁর গানে প্রতিধ্বনিত হয় অব